লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পরফাই ফরা মিনিট ফকেবরা ফ চকসি রেডিও নাঙ্কার জিটুন কেদো আনারা ফান নেলি হুনমন রংহাং পি কারদম নাংপা জিরসি পিনিকে চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনিকল পিনিকে পাই পাই নিফাই ইংকয় থেমান আর্নি জাইমেকে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাব লাপেন নিউজ অন এআইআর মোবাইল এপস আলং পেন্টানাং লিতম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আরজি লংজি পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পুনাং কেডেং আতুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দেব ব্রডকাস্ট এসিস্ট্যান্ট অন ডিউটি রাখি তেরাংপি লাপেন বাংফু বাংফি কে পন কে বানা সাইকে ক্লেমা বাংলাকে সনসিরাম টিসু

लाके आकाशवाणी डिपो पिनी को पिपी अजय मेक्सी के रोड के पार जिजिमा लबांग सो पुठा चिठान मेक्सिना पोरफाई ट्रोग्रा मिनिट फो अपोर दिल्ली पेन का पचेटा इंग्लिश अलाम पेन बेरता आर्जुलोंग एक्जी पोरफाई ट्रोग्रा मिनिट कैप कांगडू कार्डोमालून आर्जुलोंग एक्जी पोरफाई ट्रोग्रा मिनिट थम कैप रफो पिनी अहिरजिर नांगलितुम आर्जुलोंग एक्जी पोरफाई ट्रोग्रा मिनिट थम कैप रसिर कैप पिनिया सारलाम थे आर्जिलोंग एक्जी पोरफाई ट्रोग्रा मिनिट प्लीकैप कार्बिलोन बारे मालून आर्जिलोंग एक्जी पोरफाई ट्रॉक्सी दिल्ली पेन कपाचेटैक हिंदी अलाम पेन बिरता आर्जिलोंग एक्जी पोरफाई ट्रॉक्सी रा मिनिट फो अपोर दिल्ली पेन लेथत कपाचेटैक इंग्लिश अलाम पेन बिरता आर्जिलोंग एक्जी पोरफाई ट्रॉक्सी रा मिनिट कैप पिनी अलाम जिर आंग देंग अलोंग चिहुत चिपुत अजय मेघनांग लिथुम आर्जिलोंग एक्जी लबांगसो चिहुत चिपुत लगे पिनी से लदा आकाशवाणी पेन कपाचेटा इचेंगला पोरफाई ट्रक्सी रामिनित प्लीकैप अपर लून चेतो आर्जिलोंग एक्जी पोरफाई नेरकेप दिल्ली पेन कपाचेटा समाचार प्रभात माते हिंदी अलाम पेन बेरता आर्जिलोंग एक्जी पोरफाई नेरकेप रामिनित क्रेप हो दिल्ली पेन लेथत कपाचेटा इंग्लिश अलाम पेन बेरता आर्जिलोंग एक्जी পরফাই নিয়ার ক্যাব রামিনি থম ক্যাব কার্বিলির মিয়ালুন আর্জিলং ইজি পরফাই সির ক্যাব গুয়াহাটি প্যান কাপাচেটা পুয়ার আঞ্চলিক বাতরি মাতে আসামি সালাম প্যান বেরতা আর্জিলং ইজি পরফাই সির ক্যাব রামিনিত ক্রেপ হিন্দি লামার জানালুন আর্জিলং ইজি পরফাই সির ক্যাব রামিনিত প্লি ক্যাব রাফ ইংলিশ আলুন নাংলিটুম আর্জিলং ইজি পরফাই ক্যাব রামিনিত ক্রেপ লামজির আর্জিলং ইজি পরফাই ক্যাবরা মিনিট থম ক্যাব আসামিস লামার জানালুন আর্জিলং ইজি পরফাই ক্রেসি নিংআরলো আলামথে আর্জিলং ইজি আদুনথু সোয়ারলো আসেয়াং টংআং দেঙ্গালং প্যান চিহুত চিপুত নাংলিটুম আর্জিলং ইজি পরফাই ক্রেসি রা মিনিট থম ক্যাব মুম্বাই প্যান কাপাচেটা বিবিধ ভারতীয় জাইমেক আর্জিলং ইজি পরফাই হিনি দিল্লি প্যান কাপাচেটা মিড ডে নিউজ মাতে ইংলিশ আলাম প্যানাংলিটুম বেরতা আর্জিলং ইজি পরফাই হিনিরা মিনিট ক্রেপ দিল্লি প্যান কাপাচেটা নারলো চিটিম হিন্দিয়া বেরতা আর্জিলং ইজি পরফাই হিনিরা মিনিট থম ক্যাব মুম্বাই প্যান কাপাচেটা বিবিধ ভারতীয় জাইমেক আর্জিলং ইজি পরফাই কে থমরা মিনিট ফ্লি ক্যাব রাফ কার্বি আজাইমেক গুয়াহাটি প্যান কাপাচেটা আর্জিলং ইজি পরফাই ফ্লিরা মিনিট থম ক্যাব ডিমাসা লুনবারিমালুন আর্জিলং ইজি পরফাই ফ্লিরা মিনিট ফ্লি ক্যাব রাফ বড়ো লুনবারি মালুন আর্জিলং ইজি পরফাই ফ রং রূপ আজাই মেঘ আং দেং আলং প্যান চিহু চিপুত আজাই মেঘ আং লিটুম আর্জিলং ইজি পরফাই ফরা মিনিট থম ক্যাব পিনিয়া সারলাম থে আর্জিলং ইজি পরফাই ফরা মিনিট থম ক্যাব কার্বি লুনবারি মালুন আর্জিলং ইজি পরফাই ফরা মিনিট ফ ক্যাব লামজির নাং লিটুম আর্জিলং ইজি পরফাই ট্রকরা মিনিট থম ক্যাব হিন্দি লামার জানালুন আর্জিলং ইজি পরফাই ট্রকরা মিনিট ফ্লি ক্যাব রাফ সন্ধিয়ার আঞ্চলিক বাতরি মাতে আসামি সালাম পেনাং লিটুম বিরতা আর্জিলং ইজি পিনি কপি পিয়াজাই মেক্সি কেরট কেপার জুজিমা ফুটাকে লাপো আনলে চেথানিক চটলনা নন স্টুডিও ঘুরিয়া পরফাই ট্রকরা মিনিট ফ চকাই কাইল লাসিনাং লিটুম দিল্লি পেন কাপাচেটা ইংলিশ আলাম পেন বিরতা আর্জিলং একপো

যে নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনিট কেপা পর প্লেং টাংল লাসেন আদুন্থু কাংডু কার্ডমালু নাং ডেঙ্গলং পেন আফ্রাং সি আলুন আর্জু ইকসেনাং রিনুরিয়া ফাংচুপি কিলোন আলুন আলুনা লামথে ওপ্যায় লক্ষ্মী।

লাপানা পর্ণালিতম রিনুরিয়া ফাংচপি কেলুনালুন ওপাই লুখি পালুন আরজিক লংটাং আদুন্থুয়ালুন আরজিক সেনাং রুবিনা ক্রপি কেলুনালুন আলুনালামথে ওপো পালম আরজিক সেনাং কাংদু কার্ডম আলুন

লাপান পর্ণাং লিটুম রুবিনা ক্রোপি কিলুন আলুন ওপো পালম পালুন আর জুইগলং টাংল নাং লিটুম জাইমেক আর জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান কাংডু কারডম আলুন আং ডেং আলং প্যান আদুন্থু আলুন আর জুই থু সেনাং জোয়েল ফাংচু লাপেন আরিয়াসাং হুম কিলুন আলুন আলুন আলাম থে ও থে পারপেক আর জুইক সেনাং লবাংসো আলুন

কে কাছে তক বিপি, নেপো এমেন কে হেমারি তক বি, নেপা এমেন কে ময়নাক রূপি, নিকেদুন স্কুল আমেন কে লাংহ এলপি স্কুল দীপুক, নি ইসিয়াং ডেংসি চার্লি বম, নে কিপু জি আহের জির কে সাম্প্রিয়া দাপ্রি।

0: Sam priya da prang nang wan ka thang a ju kang ting pavir abang mir papu ang nim kladang butet busu gilun ki ka kadong
1: lapana porna litum kache tok bipi ki hira herjer arju iglong tanglo lake akashwani dipu ison kenang sot ka pachini alam jir arju ikta nang litum jong si kachuning ri alun jir arju ingtung polote alom biloma jai mek along le whatsapp nanglo ignon whatsapp number ke sirke pli trok si trok nerkep nerkep 5A5A Nerkep 4 Ruitule Thorlo 9476880085 WhatsApp along kitok nang jike lapuhenlo Jai mek amen alom bilom Komat si kilun ma lun se pi lun se po amen Alun alam the asap so tok nang ji Karju kang tung atum kido ade mate arong amen lapen কার্জু কাংটুং আটুম আমেন আলম বিলম আজাই মেকে ইরুই আলং বাটাই হিনিসে রট পার্জিচন লাকে ভমকুরু আর্নি আডা পরফাই নের ক্যাবরা মিনিট হম ক্যাব লাপেন আজু পরফাই সির ক্যাবরা মিনিট হম ক্যাব আপর কেনাং সট কাপাচিনি আলাম জিরকে লাপান ইকচটল লাকে আকাশবাণী ডিফু ননাদুন্থু পিনিয়া সারলাম থে লাকে চিরবুরি পেন গুজাতা চং পেন নোপাক হংফারলা পেন ফাক বিপি পেন কাদেং চেন্দ্রো লাপেন লংকিচুং পেন রূপ আরয় মাতে কাচেলন লে আকাম লামথে কেমান লাদাখ কেডো কাদো কাবিয়ালাম থে তা কাচেলন লে আফাইসি কিপুদাম চিরবুরি কে ডিংলেন আপদ কুসাতা চিকুবলতে তার প্লট তাহাই চং অত ডংরা নোপাক এপাক অত লকটা চিলনলে কাংথির জির আহং ফারলা আলংটা ফাক আহুর পাদম রুইকে আলন আবি ঠিক ঠিক আকামলো লাসনসি বি আপি আনু জংসি কাদেং চিনরো নুঠেংপি থন সেটা আলন কে আবেলো লং কিচুং পেন রূপ আরয় কাচেলার পুকে এসন আটোমো পেনসি কেমান আলামথে আটোমো লাপুহেল হাকো আহুত ইনুত আরেচো আসোপো রূপ আরয় চেথন সে ওসোমার হেজান আলং জুইডুনল কি জুইডুন আলং ইনুত দুক দেট আসোটা লং কিচুং এজন অটপন দং সে জুইডুনল দুক দেট আপদ সে রূপ আরয় কে আবে দেটল রেচো আসোকে লং কিচুং ঠেক লক আমাত হালাসে কেমে পুরা আনিং হাং মুনাকল আনকে লং কিচুং পেন রূপ আরয় চেলার দেটল লাসে লামথে দোকল ননপুটা কাছেলন লে আকাম ঠেক লং লোটে লাসনা লামথে সি কিপুদাম লাসি সার পালাম থেল চিরবুরি পেন কুসাতা চং পেন নোপাক হংফারলা পেন ফাক বি পি পেন কাদেং চিন্দ্রো লাপেন লং কিচুং পেন রূপ আরয় মাতে কাচেলন লে আকাম পিনিয়া সারলাম থেকে লাপান বেদল নাংলিটুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন জাইমেকে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগা হার্স ফারুই সিরাটক বড় সিরকে লাপেন নিউজ অন ইয়ার অ্যাপ আলং পেন্টা নাং লিটুম জাইমেক আরজুইক লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই থ্রকরা মিনিট ফ্লি ক্যাব আপর প্লেং টাংল লাসিন আদুন্থু কার্বি লুন বারিম লাপেন আলামথে আরজুইক সেনাং কাবে তেরাংপি কিলোনালুন চেংপি কিপ্লাং আলুন কাচার হে আটে অটপেন চেংপি কিপ্লাং আলুন লাকে চেংপি কিপ্লাং আলুন লাকে কার্বিয়া খেয়ে

0: poi can ero me in poi tang te sarhem tundo an eser et sarhem tundo an e pun so ki en tang si thum so pa beng yang e thum so pa beng yang e thum so pa beng yang soi so ke pa nai klang jok mi ha ru dang e an ta ka li lang e si em po ma rang a jai di
1: la po na por nang litum ka che te rang pi kilo na lun cheng pi ke plang alun ka char hi ate or pen rg glong tang lo la ke akashwani dipu non studio ghuria por por phai troxy চকাই কাইল লসিনাং লিতুম দিল্হি পেন কাপাচিটা হিন্দি লাম্পেন বীরতা আর্জুলং ইকপ লাপেন পুথত পরফাই ট্রক্সিরা মিনিট ভ চকলতে দিল্হি পেন লিথত কাপাচিটা ইংলিশ লাম্পেন বীরতা আর্জুলং ইক ফিটপ

0: Bọn bèn xí, cả bà chết đạc ếc chèn lạng. Ảo dù ếc xí nắng, là bằng số chì hụt chì bột.
1: Hor lake karbi anim ro komalong isi kinang soda son la hailam ka chithan je phanpura additional judicial officer lapen inuda kurusar lapen ke puthot kong juga thoi monsing lek therong arong asar aki hai sar dhoni son lek the phan se chu phaiglo lasi radio nagar juduna rara tum phan kardom nam paji riglo lapen ali phans ta me kardom nam paji riglo ke hai kardom
2: kardom
1: tang ti li tum ke hor alam se li ke chithan dam je potsi hor kupia son lo thanik jima
2: to prangsi kardom paji riglo la jesamet hor kupia phan pulodang de binangana definition tu pundam lo nang ele tum kadugwe pulomati in general pulo he tum ki pu mate definition na bangke lage hor jun lo tangte e pangdi de ta hor na pen isial limit mate adui hoy chini pa me pen rim lo te doai puta puden
1: oi oi
2: pen son pen bangke break jam tum pulo nang laboratory technician at tum ki pu la hor armu bangke lage left along use person disinfectant puta pulo na pen isige government tum akipule la lesson la bangle la tungi pu bangla son hello hor la ke kenang sot nai mate is important source of income and tax revenue puta pu der
1: oi tema
2: thela hor ave pu de government tum isi ifara income tax bangke jum der ji pen economist mate la bepari tum ki pu bangle lage hor lage kacho yor hormu pen tangka pawa phanisia sai sawai
1: kala
2: pen common people tum pu ga it's a product of pleasure and enjoyment mate ning che parong hi pela po por padama pa
1: oi oi oi
2: pu pen na la ratari tuma putupang bangga labang ke rara pan ke bai ilo
1: oi
2: la lesson lo mena ni karbie tum dili matha dam ateng bo ta ki pudam ke la ga mana chi pie
1: kalang lo
2: ko la so long pen isi kakli phi yu tum pu bangga la ge la lesson lo la ge kakli phi yu tum pu de horjon wek nei to penang atam ning yin do
1: oi oi
2: ko arsik ji da lam dam lo pu lo tang te isi medical specialist tum be ni pu ala mang la ke licorice is a major cause of death accident injuries sometimes medical science tum pulo atungi puthobang alcohol use disorder mate lagi sia kisu mate non het latum sia development ke long bangke hor araki do tanglo bute hala a brain a chemistry lo neurona bang a pattern chalar phak suppose you hor juna link seta me ki usung kru athe lai si the dunga kisu posi
1: oi oi kala
2: pen research tungi poteng pote lage hor mate raki pen si pinang an jasmet inglong su tum hem tuni si ge tonte ason son ke suga chiun e a ke su ki un e ke phuna pen a por pe pen ki thike jang pa hem me pa jang re pen cheng lok la song bong pen e si bang ge purunang research scholar tungi pu alam hilo jasmet hai hai ka prega prega use loss eta ki thike jang long se le dam ro a por pe pen hem tun ga buche ku samplut si pinang ana tumi ki pu do
1: ase
2: hor pu pe phan lo pute thek pe lo tang te lage raki hor mulo
1: dan lo tema
2: মানে তুম গিরিম জংসি জেরে থেকে পুরাতনতে লাগে হর ইলি লিগে জুন গলি বাংসে গিজু নিলি কেথেক লং টেং এলা
1: কালা তাংতিলা হর সনকু আন্দোনং লিগে চিনিয়া টেং পুরাতেলা হ
2: তা হাকু পেন কারবি তুম পোলাম
1: ওই ওই
2: কারবি তুম লং পেন কারবি প্লাংরা পেন পৃথি প্লাংরা পেন কারবি তুম লং হর কবি পিসি কে গিরিমা পোলাম পেন জংসি চিঠানাম পুরাতনতে লা বাংকে এসমেট হর বাংকে এসি কে হর গাং টাং দোলো আগে থাপ পুটা পুলো লাসো থাপ পেনসি কানাম কার্ডম হুট পু থাই বর লাং লাসো থাপ থাপ পো গে লাং থাই বর পো লা পেনসি লা তাই সিয়া হরলো ইসিয়া হর বাঙে হরা লাং হর লাং পুটা পু লা বাঙে জো থম নি থম তুন পো অনকে লাসো লাং আচি চি হালাসো লাং ফানা হর লাং পুলো লা বেন আচি কে হর পো হর পো বাঙে লা জো থম নি থম বেন কে চকলো তং তে লা লাং ডুং পো আসো লাং সে হর পো পুসি পু কো বে পোলাসো হর পন্ত হর পো পুলো পেন হর ও সক পুটা দু সিদান নন বাঙে
1: কারবি আতুমকে নিমরো কম পেনতা হর কে চিরাপ লক লো তাংতে লা কো আন সে কা চিরাপ মা লা সো কা চিরাপ আপু থাক নংলি থান পাং তাক একজিমা
2: আজা তা কারবি তুমকে হাকু হুটকে কাপ্রে কাপ্রে গা ধরম বুতা বিলো পটলা ইসি চোরকি চুপে জুয়ান বেল লো পটে মা জেলা কার্ডম কার্ডি পেন লাংদা মতে কারবি তুমি আজা তা আসা ফং বুদো মাতে আতুম তুমি বুকাং তুম দো সিলা সো তুম তুমি তেং বুলো তাংতে কারবি তুমলং হর মা হর কে লা আলাং হর পোহর লাং এলো পমেন চথান সেটা আরাক মা রাক বাঙ্গাবি
1: ও
2: আরাক রাখাবে লাসি নোনে যা সামিয়া তো চেলার ফাঁকা বাংকে লা হর আর রাখা বাংসে খেলি জুন দেখলো আসে লা বাংকে হর আর রাখে যে সামিয়াত কার বিহাম ফাঙালং কে অং নাই সেটা নিকান ফোকেপেন ট্রকেপ বা ফারু আংবং সিন্তু আমার সি নোনে বাংকে আলা আলাংলে রিমবেট পুসনতে আন্দে লা কার্ডম মা কার্ডম লা মংক্রো আন্দে রিমবেট পুসনতে নহক আর লং তা কার্লি কা ফেজু কার্ডম কার্ডিয়ে লং পানস্তামে মাতে মানপেঙে চিপলং স্তামে জুন ওয়েক নাই পল

0: আমি পড়ছি লান হাও খেতে যে সেটা আরাক আকেলে জুন বেন সিসা বং আরাক আকেলে জুন আর আমান চিপি পেন দাক চিপি চট কালি আকেলে জুন পিক পেন না হোক পিকল লাগে আছে লাসো আবাং এ লাগে কাচিরি নাং সরল আতে হোক পেরে বাঙ্গে কাচিনি নাই বাঙ্গে কারবি লং হর লনন কি জুন আর আরাক মারাক বাং হাবি থে কেসা সান কালজু আনা বাঙ্গে নন নিংকান টক্সিক ক্যাপ নিংকান সারিকুরি টকনের ক্যাপ ল লাই তোমান আরতা সারবুরা কেসা সান কালজু পেন কে লং টেং পতে আলাং তোমারি সু হটকে চুয়ুন চুকু পেঙ্গার ক্লিক কা দুগবে নিম রকম জুতাং কি চোল অন্তা আরাক মারাক হর বাঙ্গে লাপেন সিসা বংবে বং রকম সি পথে চট লাগে নিলি কালজু পেন কে লং আলাম
1: ওই ওই
0: সে লাগে নন হেড লাং লাপেন নন বাঙ্গে আলাং জুনাঙ্গি পুলে নিলি পুদামালি সেটা হাকুট কে আমানে চিপি পেনে দনরাপ চে বাঙ্গে তা লা হর লাঙ্গা চিচি আছে চিপি পোলা পেন সার নাম পুপো সেটা নন বাঙ্গে চেলার ফাক হর রাক মা রাগ বাং সে পথে জেটলো লাগে জাসে মেট কার বিহাম ফাং মান পেঙ্গে চিপি নিম রকম লং দা কাবে বেত হরমুসি লাগে পাতু করলো
1: ওই ওই তাংতে নাং লিনন কে থেক লং আতেং পুলোতে কর আলামা বাঙ্গে নিম রকম লং কালি দেছি পুগিজুন পাং তার হাম ফাং লং লাপুতা দুক করলো সনদি
0: উবে কি মিয়াতুম কে অংদুং লা জসমেটা আরটা নন কে নিংকান ক্রিত রক পেনতা চেং দেতা তুম দন্দু
1: ওই ওই
0: লা পেনান পারি সুমার মির মির পেন পাসার মার মিরা পাসার সার মারাং হান লক লা সো ফার কি জুন বাং আকেলে জুন জাত নাসে লা সো কি জুন বাং কে লাগে ইসি কে জসমেট কার ক্লিক ফেজো লং চু ইউন চুকু পেং আর ক্লি লং জুন পিক পেনাং তানা বাঙে লাতুম কি জুন আবাঙে নন বাঙ্গে চিঠাং থু জেতলো যে আলাং তুম চিহুং থু জেতলো পুবা আমি নিলি থেকাম লো বাংলা তুম জাসে মেট কুপি পসি লাতুম কি জুন লো পুমাঙ্গে আতুং আমা থা বাঙে মিঠাং অ প্রাণ কো আনা দর কিছু আলাম চি চিন
1: হক পেটিকল
0: নিসিগে নিলি থেকলো এথে আমি থাং অ প্রাণ কে পেমিজিয়া বিদি মতে আজা কং কে মিঠাং আর দেংসে দো
1: পেলা
0: সে মিঠাং বাং আফান চিংহন থেকলোতে মুনি দাতুম লায়া রাকি রেম রে দেজি
1: কালাং তেমা
0: সে কি সুদে আফান জং সে আরজুদাম বতে চিনি পো সেলাতুম কো আনলো নে নে নে নে অক নি প্রাণ না ফান নি কে চরাই কম নে গা থেক কি সু গে হরজুন জি পিন পে না কি সু দা সনসুরি দো লাচি সং বম দন্দো
1: কালাং
0: সেদা লা সো চি সং টেক থে গে চি চিনি নে চি রক টক আবে আমি থাং অক প্রাণ ফান লা তাই সিলো
1: কালাং হক পে
0: সি হিনি আর দেং বাং গে পিপল সে হাম ফাং লং আকেলি কি জুন অংরেন মা বতে নি গে চে পরং ই হরমুপুর সি কে হক সি গে কো পিপল মা বতে কাসেলিয়াত ওকে আইনি আনজোসে লা লাই তুম জমা থালো নিং রং পপুলো সেটা আনজোসে সিলেট ইপো
1: ওই ওই আউ পেট
0: আতে রিসার্চ তুমি পু অটেং বো তংতে আনিং বে ইয়ং সে হরজুন উতে আদা বা বাঙ্গে নাং লাসো ইসি কোপেনে কামিং মাং দুবে
1: ওই ওই
0: নাসে লাসো দুলো পুতে কাসেলেট আ দুপো
1: হুম
0: আনকে ইসি পেন কে কাইনি দা দুপো তাসে কি মাং আসন সেটামে কি ক্লার ক্লিয়েশন মানে কি ক্লেম দেয়া জি আসন সেটামে আর জাং দে দেব
1: ওই ওই
0: লালেসন সেটা লাতুং চ মাথা বানি পরং ই হরমু বসি কে তিন লাসন দো লাবেন কে থম বাঙ্কে মেন্টাল রিল্যাক্সেশন মানে কামাথা চে পারে মিয়া ফান পু কি হক পন পেন কি জুন তন্তু পেনে নানে দাম পো লাং জিন হক পো জুন সেটা ইসিয়া হিমা পেন আদুই হয় পেন ঠিক পেন কি জুন সন্দে মিসেন জি সেটা লাসু জুন চম চম পেন মু আকেলে বাত পো আকেলে বাত পন কে লাসু আকেলে কি জুন লো পলংতে রিল্যাক্সেশন কে লিলো লাবাং কে ডিস্ট্রাকশন মান পো তে আহে মারে আপিসু আসু চে পান নো পো টাঙ্কা পয়সা কাদু কবে আনা নাং দরে পো লাসন সি হাম ফাং লং নন থেক লং লাপেন কি জুন ই আ জয়নে তা লাই হেলো নাপেন ইসি থেকাম থুলং বাঙ্গে নন সাইগে ক্লেম কা সিলেক্ট পেন না জক মানে আসন কাবি পাথং কলু আতুম কি অং জনি মনে তুম নালোসনি আজো আনি পাকা পাথন জিয়া ফান হরবেন পাজির পদে আছে বাতাই সি জং সি কি জুন রা বাজির পো কাছে লং লতে লাপেন সি আকাই পয়াং দেত ল পছন্দ কালা জসে মের রং আর লো কি দু আহারা রাতুম পেনান গে নিলি মিথাং সতাই রং পেন সি বাঙ্গা পো কি মেসেনা সাই কে ক্লেম জিয়া ফান আলাং তুম কামাথা জা কং আ ফিওং আবি অং
1: কালা
0: আনকে লাসন বেন সি কি ক্লেম দা সিলেক্ট বম পো আনকে লাজিরপু তা কিজু না হাম ফাং চে লং বম পলা সেলু সুনি নসিন তা অরিজিন বেসিক পাথং কলো পর পদাম লাসন সে তুম কে সি সাই কে চে পাজক তা তাই সিল পেনি সি মঙ্গে কোপিনি আনিং কোই লা পেনিং কাংলি দা জয়নি মানে পেনি আনিং ওই লাগ ল মাসি নিং ওই অং মাসি অরিজিন আর এত
1: দিতা
0: এটা কাচিনি তেলা রিসার্চ তুমি পোতেং পোতে ইনিং ওই নন ইনিং রং নন হর পেন জুন লো পলং তে লাসুমনি পুঠো দা দা বাঙ্কে আনিং কি ওই মুনি জং সে বাং ফুজং সে হর জুন লতে আন্দাব কে আন্দো সি সেনিং ওই পো তে হর কি জুন পেন কে মালম সো ফান ব্রেন লা নিউরোন বাং পাচে লারলাপ ডিসঅর্ডার দে রতি
1: ওই ওই
0: পসি লাতুম কোন মানিং কি ওই আনজো সেসিয়ানিং ওই দে তাপেন কে সো দা ডাক পেন সেগা সন সন লংপো সে হাম ফাং তুম লাহাই ইসি হিনি জয়নে পেন সি সেমেট আংতান নন কাকলি ফেজো পেন কাপ্রে গা লং সতালা পু জেনারেল কমন আমুনিস তামে কিরিম বুসি পেনাং আন রিসার্চ তুম মানে পুডো
1: ওই ওই
0: লাবাঙ্গে কাচিরে মেক নাং ইয়ালাম
1: লালো কে হাই পামুনাং লি কিচিং মালম কানিং জে হর কে জুন ওয়েক নাং জি পুকি পুয়াতুম তাদু পালাম পেনসিনি লিনাং কার জিদু কাং তুং হেদি নাং লিগি ইনুদা কুরুসার লো লাপেন রং আসার দা রং আসার ইকলো লাসি

0: Mi hala sud ke pene chemical pene ke pangwe da we posi jun se ta akai ding pik pik thanga chan ho kobe ta non alom bang e hor la hem pen hiti ke long lama bang ke hem le dang se ta isibet so ha se ha hiti long le chunam se ta isibet a the hem le nam se ta hiti long ga se mara a thap si nam po se a thap long mang la tum ko pipilo ne ki mix do eta isi a sap ka che pek mu chola bang ke hiti long mang ke hala a thap ka se mara bang la pen la patu da prangi bisilam a hormu bang pangduk da prangi phan ko pepenya chemical kirim du pen rong mang lan kirim le lang apo si a sap rong hem ka sumara hor bang a sap jundet pen jeta isi yo ko pran phan bang jong se hala jong se ningkan isiang bong hinu dak prote la bang e kane si ba na son na ka che prek la la jeta yo ko pran phang e hinu lo
1: a ho pen
0: la bang e sta ka che prek bang la hello hi thi long pulo dang te jesmet non wine shop la ta hi thi lo la ka bang e tum dang de pen pen bang lo bang isi ke la ke chemical pen sai de lo po si la ki ju na tum bang e la ke yo ko pran bang hinu da prang
1: ke lang lo te ma
0: a che prek la hello la rong pen bang e la anset kwan ma kan hok ke prap rong bang a sap sing len chet pon
1: oi oi oi khalang ik la tang ta ki hai non bang ke khor muni da tum jun bang tar u lo pot si ham phang a phan ko an na hok lo la honang li ka ma tha teng bulo te
0: ham phang man kan hok ke nili thegam long teng bulo dang te khar bi tum jong si ching thur nang lang bulo dang te ke cheng si ke klem nang bang ke jasmen hor bang u thek wek nei te hor pen hinu pik punang ko ji 90% ke hor pen ji rong alo কেনু পুদাম লোনাং নাংলি জংসে আসা পাকার লো দাম লো পোতে আনিং সামলো তাতে লা রং এ রং ওয়েদা লং তা হর আকুলাত বাং লং ফত্র বাং দ কই
1: কলাং তেমা
0: আনকে দা কি জুন বাং পিপুম জন আপু পুম জন সি কি জুন থে পুলো তাং দে কপি পলমা পুলো তাং তে আসপো বাং তা আরটা ওয়ে পিন পিসুন ক
1: ওই
0: আরটা ওয়ে পিসুন লো পং তে হর জুন নং চেং প লাস্টি লারটা ওয়ে পেন পিসু কে না জয়নে hala horda jununa joine muheta thanlo research tuma tengpote hor enjoyli jununta hala e tuma brain na bang neuron na bang disorder tela kae tension kali det
1: kalang tema
0: posi junbom junbom ke disorder at pon ke kupima kamatha ke claim nangye teng claim ke
1: oh lalo
0: aposi non wrong arlo langdam bulo tangte ki ong dung a pahemi
1: oi
0: pahemi pajang reni le tuma wrong seta lage arong tin ni tum rong dat poli ki ong dung rong
1: kala kala
0: 80% bang du kogi
1: oi
0: so rong bang ke people lo pene chewai ke plu tang te hora ke le jun jat pasinang than je than parlam li ni li tum arong ma rong bang ke 60% e hor jun ma si chewai
1: phere me melody
0: lage phere me me pek an no lage
1: kala
0: la situation thak ni li tum rong dat kali ka phere rong da lang la si arong tin ta atumu bang ke lo ing ge nang li people lo chewai joi pute hor jun joi ne people lo chikang da পুতে হর জুন জয়নে পিপল পুলনাং কচিং কয়কে পুলতাংতে হর জুন জয়নে পুল হেম কায় মাতা চে চক চে ভং কলাং লল হর জুন জয়নে আমেরিকান জার্নাল অফ নার্সিং পু কিপু এশিয়া জার্নাল ল লাতুম এশিয়া আলাম সাই পাকলাং দো অ্যালকোহলিজম ইন এফেক্টিভ ফ্যামিলি কোপিং নানসি বি ফিশ পুপা ইনুদাম বাং ফিসি পাকলাং কেতো সেলাং পুকে অ্যালকোহলিজম ইজ দ্য ফ্যামিলি ডিজিজ ফর ইচ ইন্ডিভিজুয়াল হু হ্যাজ দ্য ডিজিজ Four or five others suffer just as directly. Aku puthorang kunge talk to bang tutula. Physical, mental, emotional, and social problem are actually the devastating effect of alcoholism. So you can be pen lar mu pu pu te hor la kesi ahem tun familia ke swapi pusi.
1: Oi oi.
0: Apen la soke su ke inu da pan anle ki unanta hem tunisita bang soke su pen chak dunang ko. মতে কে দু গে থাক লাপেন কা মাথা রেং মেদুন সেন্স পেনান পাড় লা সোকে সো জয়নে আদুং আরাই কে দু আন বাং ফু বাং ফিয়া ফানান্তা আনিং আং থিন অক প্রাণ কা মাথা লাপেন হাম ফাং ফাং নো দাক ফানি সি থিন তুং কানা হক কি পিদু লাজি হাম ফাং লং গে নন হেনুক পি কেন লাগে
1: তালাং তাং তে কে হাই নন বাং কে লিতমা খেই কে দি পুনিম রো কম লং তা কে আনা কে নাং স লা পু কে লা কে আনা জক জুন পাং তা দে আতুম তা দ ক তাং তে কু পি সি লা নিম রো কম পেন নন জুতাং জুপাত পেন নন কি ক্লেম নাং পোলা
0: বাজুম জিয়া ফান কে তোবার গে বিনোহেত কে কিজুন বেন অক ফান কে ফাং নু পুগে হরা রাক পিনা পতেমা লাসি হরা রাক কে জসমেত কে কারবি তুম লং আবি কাকলি ফিজু লং আবি বেক আলু ন তুম পেন লং দাম ল পতে আবি বেক তালিব দতে আবি বেক পসি জসমেত লা কাকলি ফিজু তুম বা লা তুম বাং গে লা হরা রাক পেন সা বং জং সি আনিং আক্লং পেন মাথারা লা কে আবি তে মালা হো পু মাথা পেন মিঠাং মিঠাং কুরু সার তুম পেন চেং লং রং সার থে তুম নিং চিরুই রা লা বাং রেম রে রে না কো টেং রিম পুলো দাং তে কাকলি ফিজু তুম আন বাং গে লাগে ইসি আসা বাই দু লাগে siat ki jumma towar rang pen ka duwe la nim ka duwe chelang le pin pen karbi pu an benyong si pa jumji pute hor la ke ki chuyu na son pina pen hor ke

0: kipu pargali akulat kang pugela ge non langam lo nang jasemet wine shop pulo on shop puta pulo lhae bangke kilometer an isyang bong hini ki thom kang pulo se hi thikulat si long roi pose lage ki jun ke khangon ilo pen jun ri buta puno la se jasemet bangge imi thang bang si kachi kerala ka matha bang do ni athela hor kupi horm na pen hor junote ok pran pan mimi posila bang chipang sab chipang rai thek nang la pen chipa jar thek nang ko bang emi thang ma tha ave tik ke lage la sohor mu bang ke un e la se jok bang nang pulo posi ni upo bang nang ning jelo nang chek der posi ubu po la son no hormu gali the mi thang ka ma tha i phu ma de brain ar lo la so ininga klong pen la so thap pe mi nang i athe hor jun lo pro tin ni si ke apor alam kisu ki un e pen chen lo asun tin tong nang posi char mar tum bu no pro nang ni pisu ni so phan yong sin ni chel lang nang i mi sen usumar pan school pan do ne ing dat pi thek nang i inut mi sen na ni sumar han paman ji bu te ami thang mi thang che ma tha si la bang rim lo te ni ni no hum ni hem tu ni si vir de pula so che ma tha bang do nang po ni sumar atum jeta isoy jang atum jeta hor pe na joine asab le jun jeta non ke research tum scholar tum bang social media ki klang phone na tha akai posi kilong joy ke la so effect of ne alcoholism la hai ga du be bang ke dong joy ke posi jun lo dang te a brain fan pain no dak la brain a pattern mang se no dak pola se kamatha a ota thing pen matha thek the
1: kilong
0: aning chi khang ne ke claim nang ni ho mu da claim that la si research tung pu bang ke ki ong dung crime commit ke raki ki kirim tu mathe raki rim lo pote la brain a pattern a bang la so a brain a chemistry lo neurologist na so neurona so neurology lo neuro biology bang la so disorder at posi kamatha bang chiton te kaning je ka prek kamatha ka prek ke claim ka prek
1: kala
0: so you know si crime bang ki ong
1: oi
0: asi la control ka wege la si lo posi la tum la hai ji chini pa nyong se ai la bang e chokura me thang me thang chama thara u thek bulo tang te me sen bo
1: lam bang ya ki hai no na son kar bia tum ge ka ching room lo pulote kopinesi jutang jubara huching room po kali pulote nimro komalon son chwar kri chupe ju chujun chumang kana huching room po la sona huda long kopilone chirok tok ason amei ji bipon te kopine kana hor de korji mal haya putak la ho
0: nahok jigeli lo la bang he me pik lam po athe pinangan non ke klem bom tum dur isoi jang tum la jasmet kapor he du mu chot chot tum non ge thur bom lo chirok tok dolo athe ji chini lo la jasmet kupi pose ka chethan nu pi pose ka charju je pi posi thek jam le jam ma pulotang te kumat ne muni pulonang horjun ji chinki me sen ji ta jun tang lo pote kupi lo kamatha prek tang lo
1: kalang te ma
0: kanin ji prek tang lo a ot prek tang lo bosi la ওবে তুমা বাং লাপকলি এতুম লাহাম ফাং জংসি আচেলারজি পুলংতে দেসমে বাং হর উঠেক নাই ভূপেন জেঠানচি মুম্বা চেং বম লল বাং সিলা সোনা বাং লাগে আনসি দাম নাং লাং বাং
1: গলাং লতে
0: মি নোই গলি আন লে মি পিক পথে হর কুপিয়া হর মুলা পেনি তুমলং পেনা আন তুম কি কি ক্রয় বাং লাগে জসমেত লা কাকলি কি ফেজু তুম বাং গে কাকলি তুমলে হর রিমলি তে পো বাং দো জুনজে তে পো বাং দো লাসি লাসর মু তুম লাহকু পেন গে দো হর মু গালি কি কালিমা কালাং
1: কালাং তে মা
0: তাপেন লাং সাফং গ দু বেচরা ব্লক হর মু কালিমা কালাং পুয়ং সি কে থান পাকলা রাম থেক পতে এশিয়া কে মেসন নাং থেক বাং
1: আও পেডিং লক হাই তাতে গে হাই কে পা দুসিয়া কার জুনাং লি ফান নাং লিলা সোপুথাক ওভে কি মিয়া তুম হান কো পিস নাং লি লাসা জতাই পেন নাং লি নিং জে ইক জে
0: সনি সন্থম লাম নিলি নিং জে পেন পাপলিং তুম এসি এসোনা বাং এলা ল la horarak karbia long nang kilut penangan owi du koklo posi horarak abite ajat ta chokchi posi ning thina lo ki tham du koklo
1: kalang tema
0: la sobang kamatha chela thek nang
1: kalang kalang
0: isilo isibang e ham phang along ki ja tum jasmet songnya po atum pen la ajata mai asaili claim ling sita hor ki jun kangri pen la che phailu thek nang
1: kalang
0: la isilo e thom lam nge jasmet bari ma tum la kurusa ka chikrong atum horarak ki mate araki pen che phailu thek bek nang লাদাখ পেনাগান কানহক দো নন্দা পুলনাং রুসারাতুম নিলিন 60% পুগে পুমে লা কাংরি কাং ক্রাংমেন রুসারাতুম লা হেমলং আমেন আমুন জে থান জেতা কারজু জেতা কিচেক নাং থানা আমেন বাং কোসন মা কিপু কাফি গ্রুই তু থা পুতে সন পুতেক থে আ জয়নে গো পিলোমা লা মাঙ্গে হর জয়নে
1: ওই
0: অর্জুন জে থান পো
1: ওই
0: পুমেন থান লগে লাগে পেনে পেনে পলা মেলো জুন লো তাংতে লাগে প্রেন ফান থান নবে পলাসি ইসিয়া টেং দো দে লা তাই সিলো লা সো পলসি লা কুলুসারাতুম জাস মেচ পেলো
1: রং আসার
0: থে তুমল বাং আর তুমা বাং জাস মেট থে রং কে লাঙ্গে রং আসার থে লো সে জুটাং জুবাদ নিমরকম কে দোলং আন্তলা বাং এ চে ফেলো থেক বেগ নাই পু বাং চে রক তক বাং দোনেই গালিতে চে পারাই দেত নাই

0: pen isi bangge amut pilam loke ar sik jit pen gama thak long pali tam thek lute ate pali tam thek thep lute hor ke u ni
1: kalang
0: hor ki jun ki u la pen ki un ige mithang pen na marsi ken kam chi jor vek nang
1: ngai kalang la
0: bang nang e than pen bang nang pu pen ki un ni la bang la pen isi ki du thulang la ke কাজ থান গে চিমুম গে দুপিং লোতে মা সেটা নন কার্জিয়ে তুম মতে নিং কি হাই কাছি হাই উন এ তুম আবাং সে আকিলি অংজেদ লো তে রং তক আনু হিথি বুরওয়া রং সু পি রং সু ফিন না হক নন নন আবাং গে কি জুন আবাং বাত পিগ লো পসি জসিমেত উবে কি মিয়া তুম থুরসি কামাথা চেলা নাং পো আথে নন জে থান লো কি প্লেং গে পাজুত সি লাম লো লবাং কে ইসি 18 সেঞ্চুরি হুদা লাম ইন্দুদ কে সার নাং থান লো নিলি ফান আর যুব মহন আফাইদা লাগে সিরা সুরি খেনের ক্যাবরা বাং থ্রকরা বাং করানের ক্যাব বেট আমলুক আহুত হালা সুহুত কানি চো ফাই 80-85% থ্রকনের ক্যাব ট্রনের ক্যাবরা 4% কানি চোল আমাসি চো লাভলো পি পুম জন আপো পুম জন চোট আনু তিনটা কানি কে চোল আপো সে হালা সুহুত কার্বি তুম কি বীরপো বীরটা বীরল হস বীরটা বীরদের ইহুদ সি বীর এলো কানি চো পেন সি কি বীরল পুলে পুন আমনিত আমাদে বীরদের কালি সেটা কি দুঃখ খাওসু পেন সিনং দুঃখ ফিরল আপসি বীরদের পোলা হপ মাসি উবি কি মিতুম থুরল লা সো কি থুর হ লা উবি কি মিতুম আন চেলাং সি কানি জয়নি সি তোমা খাই বীরদের পাবো সি তুমি সি সোনা সাইক্লেমেটিক লোপসি কানি ফান আর হি দেন লাই নীলি ফান নন্দা আকে সার লসো সাবোরা দলাং তারাপুং খয়া সিং আনসে খয়া আনসে পুনরা আকে সার সিনে তুমন মতা নীলি তুম গে কার কানি কার হি লো পিপসি কার হি প্রতং তে কার বি খাই বীর দেত পপসি লাসো কি বীর পেন গে খাং ইয়া ফান ইতুম আর হি নাং পপসি আর হি দেত লো লা আনসে উই কি মিতুম টাইম লাসি নন জেতা উই কি মিতুম হর আর হি দেত নাইং পুলি বুপে জেতা লা হর আবাং জসে মেট নন ফাম ফাং তুম পেনচিং লো লা নিমরো কম জুত হালা বাঙ্গে গান হক হক জি হর লোক সেটা নন বাঙে আরাক বাংস কেলি জুন চেন লি আদাং পি বেন মাসি ফিনাং বাংকে কিসুং পেন চেন ল কাদু কাবি চিন্তু পেট ল
1: কালা কালা হ পেট ইগল নাং চেরো ইগল কে হাই নাং দি হর লাপেন গে আকি মে লাপেন হাম ফাং আফান আকাহি নো কান হক আন মেলা সপু থাং নাং লিগলার ডাক পেন গে থান কাপা জের মিয়া পট সিপিনি কেলি লাদাক আন লেরি বেক চেক ল না
0: কালডো
2: লপনা পর্ণাং লিতুম হামফাং লং কিক্লাং আংথে হর কি জুন পেন আংথে আপুথা ধনিসন লেখে আলাং লিগে ইনুট এডভোকেট লাপেন হুদ বাংফি হেলভেলিন টিমুং পি আতুমাং বং চিহু চিপুট আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী ডিফু নাং লিটুম জাইমে কার্জুলং বম লাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন জাইমে কে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগা হার্স ফারুই সিরাটক বড় সির ক্যাব লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন টানাং নিতুম জয়মেক আর জি লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক সিরা মিনিট ফ্লি ক্যাব আপর প্লেং টাং লাসিন আদুন্থু লুন চেতু আং ডেং আলং পেন আফ্রাংসি আলুন আর জি সেনাং জেংখা কে সি এস আতুম কিলোন আলুন আলুন আলামথে নিতুম কে থামা আপিন পো

লপনা পর্ণা লিটুম কেস এস জেংখাটুম কেলোনালুন নিটুম কে থামা পিন পালন আর জুইক লংটাং আদুন্থুয়ালুন আর জুইক সিনাং জয়রাম ফাংচো লাপেন রিসাং হতুম কেলোনালুন আলোনালাম থে থুরনন প্রাংনন কার্পিয়াংলং পালন আর জুইক সিনাং লবাংসো আলুন।

আদুনঠুয়ালুন আর্জুইক সেনা জয়রাম ভাঙচু লাপেন রিসাং হটুম কিলোনালুন আলুনালামথে ভাংনন নিলিপ আমরি।

লাকে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরা টকবরা সিরকে লাপে নিউজ অন ইয়ার এপ আ লংপেন টানাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন জয়মেক আর জুই লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নিয়ার ক্যাবরা মিনিট হোম ক্যাব আপর প্লেংটাংল লাসিন আদুন থু কার্বি লিরমি আলু নং ডেং আ লংপেন কিচেং সি আলুন আর জুই সেনাং বতর বেন আসন বতর আসন বেন না নিং কাছে হ্যাং আলং লামচাক চিপিল পুলোতে বতর কাছে লার আসন চেলার দুনাং নে বতর বকানকে চেলার বয় সেটামি মুনি রাতুমকে এফং লে লামচাক চিপিলতে চেলার লংলে পোয়া ফানসে কিপুদাম আর জু ইক সেনাং মঙ্গল রংপি কিলুন

গেলন আলুন আর্জুইক লং ট্যাংল আদুন্থু আলুন আর্জুইক সেনাং মঙ্গল রংপি গেলন আলুন আলুন আলামথে রঙাজে আকলা মালং রঙাজে আকলা মালং ইনুদ আঠারে রঙাজে কিদুন আলং ইনুদ আর্জে কেমে পি আসামি আফান চেটংল কাচেটং চেং আলং আনিং আলো আলাম কাচেথান জি আফান হাই হে ডেট পেন আজক আনিং চেপা শিকসাকল আর্জুইক সেনাং মঙ্গল রংপি কেলন লাবাং সোয়ালন

আদুন ঠু আলুন আর জু ইকসেনা আলকা ইয়াকনি কিলোন আলুন আলুন আলামথে জিন্দেগি সে জাং লবাংস আলুন আলামার জান লাগে তালাশ আলামার জান আলং প্যান লাপেন লবাংস আলুন আলামথে কিতক বাং লাগে সঞ্জীব দর্শন কিতক আলুন আর জু ইকসেনাং লবাংস আলুন

লাপানা পর্ণালিতম কুমার সানু লাপেন আলকায়গ্নেগতুম কিলনালুন মেরে মেহবুবা আপালুন আর্জুক লং টাংল লাকে আকাশবাণী ডিভু হিন্দি লামার জানালুন আং ডেং পেনকে লাপোয়ানসে কাংটনিকল নাংলিতুম জাইমে কার্জুলং বোমলাকে আকাশবাণী ডিভু স্টেশন আলং পেন নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই সিরকেব্রা মিনিট ফ্লিকেব্রা ফ চক ডাংল লাসে নন আদুন থু ইংলিশ আলুন জির আং ডেং আলং পেন আফ্রাংসি আলুন আর্জিক সেনাং সেলিন ডিয়ন কিলন আলুন আলুন আলাম থে বিকজ ইউ লাভ মি পালন আর্জিক সেনাং লাবাংস আলুন

আদুন্থু আলুন আর্জুইক সেনাং হানা মন্টানা কিলোন আলুন আলুন আলামঠে বিন হিয়ার অল এ লং বলুন আর্জুইক সেনাং লবাংস আলুন।

0: lapana pornang litum english alun jer angdeng along pen asona son alun arjuik long tanglo english alun jer angdeng ke lapansi kangtonikla nang litum jaime karjulong bom lake akashvani dipu station along pen jaime ke bangla ke fm pen along pen megahertz pharoi siratok borasir ke lapen news on air mobile apps along pen tanang litum Akashwani Dipu Station Ajay Mek Arju Iklongji. Nona Duntu Lamjir Angdeng Alongpen Karbiatum Kurpo Aputa Longkam Teron Ketan Alamjir Arju Iksena.
1: কার্বি কুর্ফ আজাদ আখেয়া মুনি আতুমতা আকুর দরেব আকুর কাবে মুনিত পিয়ারখেয়া থাকাবে পেনাগান আখে আতুমকে আকুর কিবি কেথে মতে কাংতুই কাংদায় আংডেংতা দো কুপিয়া খেয়াং বং সনকান আকুর দোমা লাকে ইলিতুম কাচিনি পেট সুমক্রুং বনতা এমেথানলা কার্বি আকুর আনকে কাচিনি সিগেমে পুষি নীলি কামাথা কার্বি আতুম আবাং ফুটা কার্বি আং বং কুর্ফ দো পু চিনি পেট লাপেন চেথান বোম বনতলা কুর ফো আংবং আর রোয়ারিম আথেকে আকুর সো মতে সাপ ক্লেন আমেন হে হুই কাচিনি পের আবাং নন ইলিতুম আংবং অং পার পে আসনসি মানদেত থেকলং লাসি পিনি নিলিহিম পেন কার্বি কুর ফো আলাম চের সো কে থানজি সি লাদাক কাবর ই কার্বি কুর ফো আকুর পি লাপেন আকুর সো আমেন হে হুই ইলিতুম আসাম সেন্সাস রিপোর্ট ফর 1891 আলুয়ালং থেকলং লো বনতা হালাদাক কাপেকলাং আকুর হে হুই নন মালম ইলিতুম আংবং কাজে থান লাপেন কাচিনিয়া টেংপেন কাচিংবার বেয়াদিন দো ও সি থেগলং লাহেলো আহক পেট আকুর আমেন ইলিতুম কাচিনি দাম আকেসুং কে দোয়াতিরি মান্ডেত হালা আসাম সেন্সাস ফর 1891 আলুয়ালংকে লাপুসন সি কেপাকলাং পদ দ্য কুর্স অর এক্সোমাস অব দ্য মিকির রেস ইন দ্য আসাম সেন্সাস রিপোর্ট ফর 1891 মেইন সাব ডিভিজনস আর ইংটি তেরাং তেরন তুমুং ইংহি সাব ডিভিজনস অব ইংটি ইংলে ইংটি হ্যান্ডশেক ইংটি কিলিং সাব ডিভিজনস অব তেরাং বে রংহাং বে জিংথং ইংজাই ক্রো ক্রোনিহাং সাব ডিভিজনস অব তেরন আই কংকাট লাংলে মিলিক তারাপ সাব ডিভিজনস অব তুমুং বেনার পাতর চেনার দেরা কেলেং রংফার রংফার জুংথং তাকি তুমুং পাতর সাব ডিভিজনস অব ইংহি বংরুং হানচে কে আপ লেকেথে রংহাং ঘড়িয়া রংপি রংচেহন তুসো তুতাপ আফ্রাং আকা এহুত কার্বি আংবং জাত আকামালাম তামে লো তকরা কিবি তেকাং আবেদেত আপৎসি নন আওয়া তুমকে আহক পেট লাপেন চকলিম আলাম কাচিনি দাম হাইদে সুং পিক মান্ডেলো

বাংলা খেলছি ইলি তোমার মেনা কুর আনতা কে তক পনা জকছি হালা হে কি চকচিয়া ডিম দো ওলো কার বিয়া কুরা মেনতা সেন্সাস রিপোর্ট আপারতা 1902 আঠেকে ফারুকে সে কেবরা হিনিয়া নিকা আম রেভারেন্ড পি ই মোর লাপেন 1903 আঠেকে ফারুকে সে কেবরা থমা নিকা আম এন সি হিল সাব ডিভিশনাল অফিসার মিস্টার ডান্ডাস আতুম কেপাকলাং পন কার বিয়া কুরা মেন কাচিং লিডলে লাপেন কাচিং বার বে আমেন দো রেভারেন পি মোরা তিনকে কার বিয়া কুর পি সনফল আপু হেলো এ জাং টুং এ ক্রন এ লো এ লাসন সে মিস্টার ডান্ডাস কার বিয়া কুর পি লাপু হেলো ইহি তিমু তেরন কাথার বে ইঞ্জাই লাদাখ আলাংলিকে কার বিয়া কুর পি সন থ্রক আন পাদকক লাপারতা আলাংলি কার বিয়া কুর সোয়ামেন লাপুসন সি কেপাকলাংপন রং পিয়া কুরপেন রং চেহন রং চৈচো চিনথং লিনডক রংহাঙা কুরপেন হেমপি হেমসো ইহিয়া কুরপেন হেমপি হেমসো হানসিয়া কুরপেন দুরং নং কিরলা চিনথং কিলিং লেখিয়া কুরপেন কে আপ তেরেং বংরুং কুরপেন ক্রামসা রং চেহন হেমসো তুৎসুয়া কুরপেন মথো রংফু রংলিং রংজিতিম রংচেহন রংচেচো লাসন থাক থাক সে মিস্টার পি ই মৌর আতঙ্কে কার বিয়া কুর সোল আপু হেলো এ জাঙা কুরপেন রংপি রংহাং তুৎসো হানসে বংরুং ক্রামসা কে আপ লেখে রংচেহন তুমি এ কুরপেন তিমুং তকবি তিমুং সেনার তিমুং কিলিং তিমুং রংফার তিমুং ফাংচো তিমুং জুইতি তক্তিফি ক্রন এয়াকুরপেন তেরন তেরন কঙ্কাত তেরন লাংনে লো এয়াকুরপেন বে ক্রো তেরাং ইংজাই ইংনার মি এয়াকুরপেন ইংটি ইংলেন তারো ইলি তুম কার বিয়াকুরপি লাপেন আকুরসো মাতে আরো আরিম কো আন ডোমা লাদাখ কেপাকলাং আনকে আরেং খেলক আঠেকে ব্রিটিশ আতুম সি কে তক টেকাংল লাহে কে চক কে চক চেকে নন ইলি তুম ইং বাইরা পাকিং পনাপো এসন নিঞ্চিবি সিকে মিজিয়ালাম কে লাহেলো কার্বিয়া কুরসো মাতে আরো আরিম কে অং আঠেকে হাকো আকায় আহুদ কার্বিয়া তুম রং কাচুকি মাদিম আহাওয়ার আলং রি আলাং রয় লাপেন আরং আমেন পেনসি আকুর এলং পাচিরব দুন্দেতসি আকুরসো আমেন কাচি ইর কিলিং চিনথং লাপেন রংহা লংরি এলং কে দুদুনা তোমা ফানকে আকুর পিয়া মেন আলং লংরি আমেন পাচিরব দুন লকসি আকুর সো পামান পন দেতসি থেকলং আথেমা রং পি আকুর আমুনিডলে আমরিয়া লংরিয়া লং দুদুলোতে কাপড়ে গেতুম আলাংলি ফানকে রং পি আমরি পুসি আকুর সো ইরপো লাসনসি কমানিয়া বাংজংসি রং আচিতিম দুদুলোতে হালা আফান আকুর পি আফি রং চিতিম পোয়ালাম থে পাচেরব দুন থুপো লাসনসি মুনির ফান আফাই কে অং এ আতেংসি হেমসো হেমপি আরো পুতা আকুর সো কেমান পুথর হাকু আহুত কার্বিয়াতুম কে দোয়া দিম কাচোপে মাকাম আ অট আদুর দর্শন কাছে পিন্দেং আতেংসি আকুর সো কেমান লাপুসন্তা ইলিতুম ঠেকদামলং নন আমাত কার্বি কুর ফ লাপেন আকুর সো নীলি কেলং দামকে লাপুসন হেলো লাহে হুই কে চকচে দোতাংতে নাঙে তুম পাকিং পন পপুসি নিং থেলো কার্বিয়াকুর পিসন ফ লাহে হেলো তিমুং তেরাং ইংটি ইংহি লাপেন তেরন লাসন ফ আকুর পিপেন কেমান আকুর সো মতে আরোয়ারিম কে লাপুসন তিমুং আকুর পেন তিমুং রংফার সিংনার তকবি ফাংচো কিলিং কিলিং আলংরি কে দুদুনা পদ তিমুং ফুরা তিমুং রংপি মেথাঙা রং বাঙা ফান চিপিদের পদ তিমুং কিলিং কিলিং চংক্রেট পু মারাত আপিপেন কেমান আতু তকটিকি সিংনার মিজি সিংনার পাতর তকবিদেরা দেরা ক্লেং রংফার রংফার ফুরা রংফার রংহাং রংহাং আলংরি কে দুদুনা পদ ফাংচো জুইতি ফাংচো লাংতেরয় ফাংচো ইংনার ফাংচো বোজারু বোজারু গে পাংরেং আপদ সিংনার মুচিকি আমুয় ফানকাচি কি আপদ সিংনার মুচোফি নকবারে সেনত সেনত কে মান্দুন আরো চালুত সেনত চালুত পুই নুটা মুনিত সেনত কে মান্দুন আরো তকবি চিনথং চিনথং আলংরি কে দুদুন আপদ তকবি রংহাং রংহাং আলংরি কে দুদুন আপদ নংদু নংলাদা লাপেন দেরা তেরাং আকুরপেন তেরাং দিলি দিলি কে মান্দুন আপদ তেরাং রংচেচো ক্রুনিলি

লাপান পর্ণ লিতুম লঙ্কাম তেরন পেনকে থান কার্বি কুর ফলাম আর জুইগ লং তাংলো লাকে আকাশবাণী ডিপু।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদা আকলে আবেদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুট আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু জয়মেকে বাংলাকে এফএম প্যানা লংপেন মেগা হার্স ফারোই সিরাটক বড় সুরকে লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং প্যান টানাং লিটুম জয়মেক আরজু ইকলংজি এসনকে পাচিনি আলাম জির আরজু ইকথা আকাশবাণী দিফু আসেন্টার আজাইমেক মাতে আ প্রোগ্রাম নন কে নাং লিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলং প্যানটা আরজু লং ইকজি লবাং সো আজাইমেক আরজু দুঞ্জি আফান আফ্রাংসি কে নাংলি প্লে স্টোর লং প্যান নিউজ অন এয়ার অ্যাপ প্রসার ভারতী অ্যাপ

সরকার যুজি আলাম থে দো পুলোটে মোবাইল ফোন নম্বর সিরক্যাপ ফ্লি ট্রক্সি ট্রক নেরক্যাপ নেরক্যাপ ফাইভে ফাইভে নেরক্যাপ ফ রুই ঠুলে থাকল নাইন ফোর সেভেন সিক্স এট এট জিরো জিরো এট ফাইভ লামথে নাং কাহুমরি ইকটামে কেনাং সট কাপাচিনিয়া লামথেকে লাপানিক জানল। লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম প্যানা লংপেন মেগাহার্স ফারুই সিরাটক বড়া সিরকেপ লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলংপেন ট্যানাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন আজাইমেক আর জুইক লংজি ননাদুন্থু আসামিস লামার্জান আলুন আং ডেং আলংপেন আফ্রাংসি আলুন আর জুইক সেনাং রোডর সিঠি আলামার্জান আলংপেন জুবিনগড় কিলুন আলুন আলুন আলামঠে এন্ধারে এন্ধারে পালন লবাংস আলুন আলামঠে লাগে জুবিনগড় আমি থাং পেন কাচেটক আলুন আর জুইক সেনাং জুবিনগড় পেন কিলুন লবাংস আলুন

আদুন্থুৱালোন অৰ্জুক সেনা, দিবিপেন বৰুৱা লাপেন, মিতালী চৌধুৰী কিলোনালোন, ঝিৰ ঝিৰ মলয়াৰ পালোন, লাবাংস আলোন লাকে রাজনী গন্ধা আলামার জানালং পেন, আর্যিক সেনাং লাবাংস আলোন।

আজন্ঠুয়ালুন আর্জিক সেনাং পাপন কেলোনালুন আলুনালাম থে প্রতিদিন লাবাংসো আলুনালামার জানলাকে রডর সিঠিয়ালামার জানালং পেন লাপেন লাবাংসো আলুনালাম থে কিটক বাংলাকে জুবিনগড় কেটক আলুন আর্জিক সেনাং লাবাংসো আলুন।

লাপানা পড়না লিতম পাপন খেলনালুন প্রতিদিন পালুন আর জিগ লং টাংল আসামিজ লামার জানালুন আং ডেঙা লং পেন আদুন্থু আলুন আর জিগ সেনাং রামধেনু আলামার জানা লং পেন জুবিন বরুয়া লাপেন টিকশু কেলুনালুন আলুন আলাম থে তুমি দিয়া সুর পালুন আর জিগ সেনাং লাবাংসলুন।

লাপন আপর্ণ লিতুম জুবিন বড়ুয়া লাপেন দীক্ষু কিলোনালুন আর্জুইক লং টাংল আসামিস লামার জানালুন আং ডেঙালং পেন আদুন্থুয়ালুন আর্জুইক সেনাং জুবিনগড় লাপেন শ্রিয়া ঘোষাল কিলোনালুন আলুনালামঠে রাংডিয়া মরম লাবাংস আলুনা লামার জান লাগে রামধেনু আলামার জানালং পেন।

লাপানা পর্ণাং লিতুম জুবিনগার লাপেন শ্রিয়া ঘোষাল কিলোনালুন আর জুই লং টাংল আসামিস লামার জানালুন আং ডেঙা লং পেন কিজুৎসি আলুন আর জুই সেনাং পাপন কিলোনালুন আলুনালাম থে উজাই যা নাই লবাংস আলুনালামার জান লাকে রামধেনু আলামার জান আলং পেন আর জুই সেনাং লবাংস আলুন

0: Lapuan apa orang litum? Asamis lamar janalun ang dengan longpen, ason ason alun arjuik long tanglo. Asamis lamar janalun ang dengke lapuan si kang tonik lo. Nang litum jaime karjilong bom lake Akashvani Dipu station along pen. Non lomso api pen lote nang litum. Ningar lo alam the arjuik long po.
1: বাই দেউ চাকরি পাই গলু
2: আরে বাহ অভিনন্দন এতিয়া খুব শপিং
1: ও নতুন মোবাইল জিন্স জ্যাকেট
2: রবে খুনটু স্যালারির আগতেই খরচ
1: টোটালি কে লোন পোয়া যায় নো
2: প্রথমে বাজেট বনাবো লইখি তার পিছত খরচ কর
1: কিন্তু বা
2: সা উপার্জনের এক অংশ খদাই বসাবি কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি
1: ও বাই দেউ পার্টি মুর বাজেট তোর
2: আচ্ছা
3: আরবিআই এ কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে
0: লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপরফাই ক্রেই সিরা মিনেটি সিয়াপর প্লেংটাংল লাসি নন আদুন্থু নিংলো আলামথে আংডেং আলং প্যান কেচেংসি কাচে ফাংচুপি আনিংলো আলামথে আর্জুক সেনা
5: কারডম নেলি মেন কে কাছে ফাং চুপি নেলি রং লকে বিথি লংস লং সেদুল লাসে নেলি ইথে ইথে নি কেথান কাকটু বাংকে লাপুল নেলি এ বাংকে লাং অক ইথি এল কবি আওম পিপিনে লাহাই সিক্রেট হাই সেকে জর জর ল পেনেলি হেমাস্তর বাংকে আন হোটেল সেগিবি লাসে নেলি তুম বাংকে নেলি বাংকে আফ্রাং লং সে পোটেবল চিবি কক সেদুল লাপেন কে নেলি এ বাংকে কবি অম হাইছু জ্বর ডুন পেন আছে যে ডিং উলো নিলি জ্বর বাংকে নি কান কেপ রেফর আসো সে ডেট হাই জীবন হিসাব লোতে হিসাব সে ডেট সে লাসি লাহাই কাছু জ্বর কাছু লাং বাংকে মাথা দাম এ তে জয় কে লপেন মাথা দাম এর পুলোতে সুক্রুং আথে মা দা পেন সে দাম প হা জু সে হেম ছিল লো মানে হেম বাংকে ছিদু লং কম্পিক লসং সে দল লাসি নিলি মাথা বাংকে চাকুরি বাকুরি আবে পুলোতে লাবাংস কাছু জ্বর কাছু লাং বাংকে মাঝ স্তমে কার বিয়ার তুম সামে চেয়ারলি নাংজি ইসিনে লিগামা থা বাংকে দিফু আহিথি আরলো মা টাউন আরলো বাংকে কার বিয়া তুম বাংকে মাত্র হান কি জ্বর তুম লাপেন পু নন বাংকে চু মিয়া তুম পেন ছিউরি সাই সাই মানিলি দু তা কার বিয়া তুম দুল হ্যাঁ সে ফ্রাংকে আবে পি নপসিলা তা ইসি খেয়ে কাছি রায় মা পুনে লিগামা থা দাম বাংকে হেদি

0: lasila kular kachu bi pi pi ne bang ke likar be tumbor i onang la po bang la ni lika ma tha bang ke athema it si di phu ta na long do at lo pute het pusta me kar be tum phang ka chirai commission se do po lasini li bang ma tha dam lo anu nu ni li long ke bang tum an sa me nang phu kang adhek tang nang churu kang lo adhek tum bang ke nang phu kang tor tum ta du he stamel hai bang ke tum ning chi pa oi edar nang ji akimia na akam an bang ke li un an bor inang po seni li bang ma tha dam bom kai sa me he বেশি কয় বাংকে নন বাংকে কার বিয়ে তুমি মাথা থেকল পশি মে না দিম সে বেশি নাকি চো বাংকে কে অংল নন লা নিলি তুম হোটেল লং পুসলা মে কার বিয়ে তুমি বেশিকে বাংলা থেমা পারক তুমকে বাং পারক তুম তার সেরলো মাতি ননকে আমি না খেয়ে লং সেছি দাম পো নিলি তুম বাং হোটেল কি দেব বাংকে একদম পুচি রব চম কি থম সে দোলো মাতি আমি পারক তুম আন কে লং তুম হোটেল সে দাম পো আর লিং তুম বাং নিলি তুম লং বাং পো লাসি নিলি বাকে লাই আলাম কাদু কাবিয়া বাংকে ইল তুম্বর ই না ক্লেম পান উসিনিলি হিন পেন বাংকে কি মাথা পানল লাসি নিলাম থিয়া বাংকে লান সিং তনি কল কারডম
1: লপনা পর্ণাং লিতুম কাচে ফাংচুপি আনিঙার লো আলাম থে আর জুই লং তাংল লাকে আকাশবাণী ডিপু

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিরতার জেকথা কেথানা বাংলি বন্টি টিমুপি স্টেট গভর্নমেন্ট পেন আসাম মালা প্লি আংডে আজক পেন রংরূপ আংকা আঙ্কা চিংথুর কাপেচাত আফান কেমাং বিপনলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি সোশিয়াল মিডিয়া আজক পেন স্টেট কাছি লেঙা তোবার কাপাং ডাং আসাই আলাম থেপাচেতাক পনসি কানিংজি সরকার স্টেট আটক আনু আনাতা কাছি লেঙাওয়ার সাই কাপাং টাং লাপেন রংরূপ আংকাং আফান স্টেট চোকাম কাচিংথুর পেন কাপাচি জুপন আফান সি সাইক্লেম বমলু শিকা সুরি করুর কেবাটাঙ্কা কাখরস পেন আসাম মালা প্লি আংডেঙা জকপেন কাপেচাত পন আফান মাং পনলু পুসি চিফ মিনিষ্টার নিংজেলু ডক্টর শর্মা কাপেচাতাক পন আটেং আসাম মালা প্লি আংডে

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু আদন রং দেন দাম দিয়ে ফ্রাং পিনাম কার বিং বেঙ্গালং কু পিপিসি কে রত কে পার জুপন এক জমা চেথা নেক সেনা পেনাব কে পাই পাই নি ফাই ইং কইরাই সি ভমতা আর্নি কার বিং দেঙ্গালং পেনা প্রাং সি বিরতার জুগ লং পো আদন ধু সারলাম থে লাপেন লু নাং দেঙ্গালং লুন চেথা কাং দেং পেন বিমল লাপেন লুবিতা টিসুপি প্রেসিং টিসু লাপেন মিরমিলি রং পিপি দেউরি রং পি লাপেন জেকুলিন তরন পি লাপেন পখিলা লিথি পি লাপেন সুভরা মিংহি গিলুন আসনসন আলুন জাথাক আর্জিক লংপ লাপেন লামজে রং দেং আলং আমহাং কেথেক লাপেন আরং গাছিবই রেজিস্ট্রেশন আসাই কে ক্লেম কো আন কেনাং সৎমা বাংসু পথাক লামজির আর্জিক লংপ কেথান পঞ্জি প্রসেন্ট ফাংচু

0: লাংহেলো এ প্রাণ লাংহেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুনা লাং আর্নি ওয়াং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার্কলক পেমেরা পুথত পাংসাম থুয়ানসি লাংজু নাইজে লাংকা পেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজে কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয় থু পুলো তাংতে লাবাং সোয়া লাং চে হো থু দে তাহাই দংকল আপেন লাংটুক আকুং আরায়ালং লাং পাচি তিবক লং লে দেট নাইজে জংসি লাংচি তিবক দো পুলো তাংতে লাবাং সোয়াদিমালং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক পেন তাই নাইজে নিঞ্চি বিক থা কিজুন আলাং কি বি আলাং বং মাতে আফুলে কাইকে তা দিব্যের নাইজে লাং কাচু এনা হুতা ইরি পেন চিফুবক নাংনে আবে কেদিন কেথন তাং আহারলুং আসন পেনসি লাং চুসক
1: চিহুচুপুত আং রেঙালং লুনসে পি সাং পি শশিকলা হানসে পি আকায়ালামু চাথানিকজি চিহুচুপুত পনাবাং অজয় কুমার বরা আনতে চিহুচুপুত পেন আপ্রাং সি আং রেং আরজিক সেনাং।

0: নিয়ার রং চিনি লাগান
1: নন্দা
0: দোলাং দি
1: নন্দা দু
0: নন্দা
1: হ
0: কার্বি আর রং দোলাং
1: দোলা কার্বি আর রংটা দোলা ক হলা হলা নন নীলি পুতুম কি দুয়া রং হেদি লাদা কাবাংকে আফ্রাংকে কার্বি রং সুপি থেউ মা ফিয়া বাংকে বাং দিমছি দুদুন মাতি নন্দা চেথা নাং কক লহে নাং কার্জু পসি লা বেঙ্গলি এত মানে লংলি ফেলাং কি থিয়ে ওলা সঞ্চি নেক লো আজা ল মাসি ব্রিটিশ তুম বাংকে এলং আদিম ঠিক লো বোয়াল সরা পু নন্দা দু হেদি বোয়াল সরা পু আদিম লংসি ব্রিটিশ তুম সাক এজি পুয়ারা হালা দাগ লংলি কে এন্দু আমাসি কার্বি তুম হান পুল যে নাং তুম নং হালা দাগে দু থাই বেদালো কাই মাসি বাং না হেছে নিক নাই হলো পট লংলে ফেলা না থি আপসি হালা দাকে নাং তুম দু ঠিক ঠেলো দাং নি তুম লংলে কে এনা দিমলে নাং তুম আদিম নং চেলাং নয় লংলে ফেলাং কো আন মা গেদু নাং চে এন্দু নয় আঙ্গে লা সব ফি আহিন গেদু আনগে নি তুম সাদা সা এপো কাজা লহে মাসি কার বিয়ে তো মাঙ্গে লংলি চেলাং দুন ল ইংলং সি গে এন আর মাসি বোয়াল সরা আপু আদিম আমাসে হালা দাকসি লা কেনে রং আকো চিকিয়ে মাম থুলো সেটা হালা হাফ্রাং হালা কালাইন সারা লং তা দন তাকার বিয়ে রং গেদু গেদু লাং হে তামে কম উলু দন ফদন রক লাসন সে দু চলো সেটা আমি হালা বোয়াল সরা লং সে কাদু কাবি লা নিতুম আদন রাপ্তা দোলাং নন তা নিপেসা রাসুম আর তু মাজা তা হে হুলা ডাকসে দন রাপ আন্দা দু এলা নন তা
0: ডালি তুম দন কোয়ান হঠাৎ পেন কেমন দিফু হে
1: পেনাং আন দু তাহলে বাঙ্গে নীলি থেকে উন্দে দেলো হে আমি নিফু নিফিয়ে তুমি নাং দুন্দে দেলো নাং দুন এ দেলো সার পিক পিক লো মালা নিফু নিফি তুমি নাং দুন্দে তামিলা কো আন মা রং গেথি হে লা এ বেং আন আদন গে নাং দুন এলো থাও দা সিতামি লাদাখ এ সনালাম কে কে শিক্ষা কাবাং কে কেবাং পেন হালা দাগ লংলি ফেলাং চে জ্বর এত চেয়ে লংলি তুম বাং লো হে আমার দাগ যেতু বাং লো কোসন মালাং তুমি মাথা লা সনা কে ঠেক লংলে দেলো লংলে ফেলাং মানে কাছি থিয়ে সন দু কক লো হে আমার সে আজাহা গা তুম মাঙ্গে আকো চিরু চিরুই থু এলো পেনাং আন কে হেডি চিবই থু এলো আমার শিলা নীলি পু নীলি পাই তুম পেন আকো নি নি নে লোহাই তুম মানে সন হে পেনা আন কে দুকলো ডাকছি দিফুসি দুকলো
0: তো নাহলে বিহে কাকু হলা কেচারলি স্কুল আলাম নাকথানি খাতে সঞ্চি নাহলে কেচারলি মা
1: নীলি কে স্কুল আমেন কে লা বেসি স্কুল বাঙ্গে দিফু সরকারি বেসিক স্কুল লালো লাদাখ নীলি নীলি বিহে গেলাম মেন যে থান ইপোহে দেই আথে মা নীলি মেন বাংকে আফ্রাং বাংকে সসি কলা পুগালি আমার নীল নীলি তুম নীলি ফানকে হে মা সর মেন কে এর বাংকে কারেং পু
0: কারেং
1: কারেং হামসে পি পু আমার সে স্কুল আলং নীলি পো বাংকে এলা এমি স্কুল হে নকে হাই সেকেন্ডারি লো এমি স্কুল অংশ নীলি পো বাংকে ডাক ফোর গ্রেড কচুকলাম দুন প্রীতি গোস্বামী পো লাংলি হালা গঙ্গা গোস্বামী আহে মাসর ল উকিল আহে মাসর বাংকে আমি ইনকে নীলি ফানকে নীলি পো বাং স্কুল এডমিশন পিদাম জি পুরা নাগে পনলো আমাসে হালা চিঠান নিকাং লো যে এই নিশো পি এফান স্কুল এডমিশন পিদাম দি আপনি আসা ও ডিউটি গে বাং দেয়ার চটপো আমাসে হালা প্রীতি গোস্বামী বাং বললো যে ও হানসি নাকে পনাং নিল নিছি এডমিশন পিএম পো নিফানে নাংলো দু পমাকে নিফানলা প্রীতি গোস্বামী সি নাং পন দেলো নাং পনল হাদা এডমিশন কে দাম হুদ বাঙ্গে নিমেন বাঙ্গে শশিকলা পুসি বি দাও
0: আলাংলি
1: বাংসি নীলি মেন ইর থু রং লো নাং ইর দে লো আমাকে এদাং ওয়ান লো আমাকে পুলো হে ও হানসে এই তোমার ছোৱালীর নাম তো মই তোমালোকৰ কার্বি নাম দিয়া নাই দেই
0: আচ্ছা
1: মই মানে হেৰি দিলো যে মোৰ যিটো মোৰ মনত আহিছে শশিকলা বুলি সেই শশিকলা নামহে দিলোঁ

0: কাৰ্বি নাম নহয়, আজিৰ পৰা শশীকলা বুলি মাতিবা, পচিহেদি নীলি পৌপান গীতো ধাওঁ, মাহালা চৌপাল চিনিলি মেন গে শশীকলা ফুডুক লৈ
1: তাৰমানে নালি স্কুল লং নালি মেন গে কিছে টগাৰ নি পেঞ্চি নালি শশীকলা মেন পেঞ্চি নালি ফান মাজক তাই চিনি পান নি
0: অলা চিনাই চিনি ল
1: নালি কোৱান আটাশী মেলা এল পি কে পাছ গল
0: নীলি নাইন
1: আহু
0: দাদাক স্কুল পিনে পিনে প্রোগ্রাম দলতে নাপালু পাবাঙ্গে চলিয়ে দিম তাবি কেতাবাং তাবি লা কপি মা রেডিও লং কার্জু লং কপি মা কেথেক দুন লং লাসন সিগি লুন দুন হে তাই লুন গে লুন হে তামে পাথু জি পাথু পিক হাল সহুত পেঙ্গে
1: কেনে না লিলা লুন কি লুন নিং দো মা স্কুল লা এলপি স্কুল লং গিলু না লুন হে
0: দে অসমিয়া ফ্রাং ফ্রাং আ বাড়ি মাই হই হে
1: লুনি থাতে
0: জুন

0: আজিও আছিলে নীলি লাচলুনি হা বিয়ে কোন দার্জুল
1: কার্বি আলুন গেল সহজ বাঙ্গে কি টক বাংতা আবি একদম কম্পি আবি নিউট বাহিনী অন্তর
0: ফিলোসফি নাগলি ডাক গভর্নমেন্ট ভাল সরকে মানে কম্বাইন মাতি বয়স এন্ড গার্লস পড়িরা পেট মাতি দি
1: গার্লস স্কুল বাং ফিরলো গার্লস স্কুল হালো ডাক নাং কিম ফিরলো আমার সিলা গার্লস স্কুল টাংটিয়া কো গেলা নিলে তুম আফ্রাং এলা বেসিক স্কুল হে ফেলাং হে বেসিক স্কুল লংসি আকো গার্লস স্কুল হাডাকসি নিকান হিনি কে থমকে হাডাকসি নীল তুম হানা এডমিশন হয়পি আকো বেসিক স্কুল বাংকে ডাক লা ননলে কেনে লা বহে স্কুল স্কুল ফিল দু মাতি দি লাস দুংসি আকো বান্ধু দেলো সফি হালো স্কুল বাং খালি দোমাছে হাল ডাকছে নীল তুম কচারলি হালো সহুদ বাংকে
0: হালো সহুদ এনে স্কুল হাবার আলাম নাংথানি চাতে কসন মা হালো সহুদ
1: হালো সহুদ বাংকে স্কুল বাংকে ফুলতে মানে স্কুল মাসি আবিলা আংল সুদ কে লা বেশি স্কুলই হুম দো বেঙ্গেলা বহে স্কুল হেদি নন গে বহে স্কুল গভর্নমেন্ট লা হাই সেকেন্ডারি স্কুল হে লা হিনিবে আফিসি লা গার্লস স্কুল গে নাং পিলো মাতি হালা সহদ বাংগে লাপন কাচারলি জেথান বাং বতে মি ও টিচার তুম তা নাং থান পামি তা আবার সাই বাংগে কম হেগ লাং হে লা আকো নন আসন হাকো তুমকে হাকো স্কুল কে লা কপিমা ক্লাস লং নাং থান নাং থান পামি আজা কপি বা নাংথানি নাং পাচারলি মানে চেয়ারজুদুন লং মানে নাংথান পামি যা টিচার তুমে আকো ইং হনতা ইং হনপন ও ননাসন টিউশন আবি পুলন তে যে সুলি লে পোয়া যার হে সনকালি টিউশন থা এন এ হালা সোহদা বাঙ্গে
0: নালি হেমপেন স্কুল কোন চে হেলো লো
1: দেবক হে হেমপে হেমা দুগ মালো
0: আং ডেং পিনি কে লাং তন ল
1: ওই ওই

0: কার্বি অনুষ্ঠানটি শুনিলে? এ আকাশবাণী গুৱাহাটী।
1: La pana porn halitom gohati pen ge pachatak karbi ajai mek arjik long tang lo la ke akaswani tipu aprang si radio karjo ka ching honara to na phan ri nikshon phangcho joiti kardom nali pajir si adon thuang thon ajai mek dang panik lo jai mek gebang la ke me fm pen parosira to borasar ke megahertz la pen news on your fm ta jai mek arjik long chi পিনি গেথে মানারি পাই পাই চেকলো নিফাইং কয় যাই মে গাঁদেং অলং প্যান কেচিং সি ডিমাসা লুনবারি এমনালি তোমার চলংচি কিলুন জিয়া বাং প্রদীপ হাপলং বার লাপেন আলাংলি রি সাহতমেট কিলন আলুন আরজেক সিনা

যাই মেঘাং দেখলং কিছুসি বডুলুন বারি মার্জিক লংচি প্রফুল্ল ব্রহ্মলা প্যান্ডালাংলি রিসাং অটোমেট কেলুন লবাং সলন আর্জিক সিনা।

0: রেডিও নাকার জিডন কাচিং অন্ধারাত লাপনা পর্ণালিথম আসান আসান বডো লুন বারিম আর জিগ লংটাং লাগে আকাশবাণী টিফু নালিতম ফানচাই মেকে বাং লাগে এপেন প্যান ফারুসেরা তো পড়াশের কে মেঘার্স লাপেন নিউজ অন ইয়ার এপেন তা চাই মেঘার জুলংজি স্টুডিও ঘুরিয়ে পর পরপাই ফপ্লিং টাংল আদুন্ঠু লাগে রং রূপ যাই মেঘ আর জিগ লংজি পিনি নালিতম লভাংসো যাই মেঘ হং ঢেঙে লং স্বামী অঞ্জনা বেপি লাপেন হুট বাংপি রূপজিলিং টিপিয়াটম বং মেথাং আসাই কেকলেন পেন কাচার জাপ লাভাংস আলামজি রাপথাক চিহু চিপুট পন আর জি সিনা
1: কারডম কাদুকাবি রেডিও কারজোয়ারা দোয়ান ফান্তামি পিনি নীলি তুমলা ডাক স্টুডিও লং সোয়ারো তুম চজর চলাং আহিন লাপেনান পার্টা কেথে গাছন মুঙ পঠাকসি চিহু চিপুর পঞ্জিয়া ফানসি বর ইগল লবাংস চিহু চিপুর আলং কাচো ফাপন আলুহি আলাং লিয়ামেন সাংপি অঞ্জনা বেপি আপ্রাংসি চিহু চিপুর আজাই মেক পাংচিং চিয়াপ্রাং আলাং লিয়া ফান নীলি তুমা কাশবানী হিন পেন নিংগাং সামা কারডম বাজি রেগল কারডম
2: কারডম
1: আপ্রাংসি নি নাংলি কাদুকাবে রেডিও কার জোড়ার ফান নাংলি রং লাপেনতে নাংলি কেকলেমা সাই পোথাক চেথান পনিক জিমা
2: নীলি রংকে বিনং বাঁকে বকলিয়া বলং কমাজি হে বনসিতা মেনন বাঁকে ডাক ডিফু সের লংজন আহিন বরসিংটি মঙ্গ রং সে নীলি তুম আকু লংলি চেনাম ডুমা ডাকসি দুঠুলো আনকে লা ডাক বাং নীলি গেলামাল আকু লাপসি নীল আপ্রাং বাঁকে ইংপুল হে সাং হান লাই হই সি জরলো আমার জরবম জরবম পেন আকু পুঠত লা জরবম পেন আফির বাঁকে পেনে পেরি লাহাই পুস্তামে আকু আফির বাঁকে লাহাই তা জরপন থুবম লো আমার দাম্বম দাম্বম ল আনকে লা গেলামাল হেন ফান বাঁকে লান ইনিং আর এটা ল পেরিয়া হেন বাং নাং মুন্না কামাসি আকু নন বাঁকে পেরি লাহাইছে আকু জ্বর ঠু রং লো নন বাঁকে
1: তাই নীলা নাংলি চো জ্বর চলাং মেনটু পেনসে নাংলি পাংচেং পঞ্চেং ল
2: গেলামাল কে পাংচেং কেলা কে 2021 আনিংকান পেনলো হলা গেলামাল বাঁকে সীতামেলা ডাক নন লা পেরি লাই হুইকে জ্বর বাঁকে লা 2025 লা আন পেনসি ইংচেং লাং ননসে
1: কালাং দি তাই নাংলি লা চো জ্বর চলাং পাংচেং চিয়া প্রাং নাংলি পিএসআই সি ক্লেমিক বম ল
2: লা সো আপ্রাং পাংকে বুস্তামে নিলি লা আপ্রাং বেন্টা চোজর কে চোজর বম আশা পাশুব কেহে পেনে লা পেরি এম্বয়ডারি ইপাক পাকনি লাহাই রয়প জরপন বম কে ঢেক বাঁকে লাহাই ভো লাই হুই হে মালং ডোপল হাই পাং রেং লাই হুই তা জর জর হে মাত লাসি ফিট আন বাঁকে লাহাই জরবম ল অনকে গুলাট সিটু খুলি ঠু রং পোল হো পূজাল মাত লাসি লাসাং হান লাহাই জর ল ডালি আলু লাজাং ঠু লাই হুই সি জর ল হে মাত ফিট বাঁকে লা সেকেন্ড হ্যান্ড আপে হি হুই বুস্তামে নিলি জরপন বম লাং লাং বংলম কে মানাং

0: yon ede lo pote la son apu sinang ji pu pon ili was apen apu pale po ang kala tum ako em roy tu po ang kala lang tum pu stami wang ni pete bas long nang lodon po la son le
1: tang te la isi ki roy so lo tum apinding sumpo chok lim ben ki roy kila ni kwan an sien en lo
0: la banke kiroy au por la sokam lockdown si klem pulute jong heder ta la banke nini pake nang kok titi ahut pen ke sita iporting det la inkup ong te he la lo jong si iputa ting te thang problem abe pote tang da prang nini ang pong pusta me patang une sta la apu aling lo ama ang aling lo akola thang iporting te thang the la lock si akam pulute la ba jerding u pura set pusta me la ke ni thom ba ni pli la an un de ji apu aling lo anta he ama ang aling lo
1: Alandi tang tila amang hai long ke nang liminasi amang hai ke pidun lo ma te hala ke thaka tum si aning hang teng men samang hai ke pipon lo
0: la bang ke la ne long bang tum nang order po ma ti di la son apu nang ji ho non la so apu le nang tur pinoi pulo te ne yong si apor dolo po te la bang nang ki pi apu he di ni li roi po ko jong si ni li un elo po te bang hola kar I bang sinang che than po ya lo son apu le nang roi pinoi pini ki pu po he di ke la tum bang nang ka order a ting si ni tum ki roi pipi ya lo ko hola nang ka chira don tum phanta ko la son apu si non ni phong ke roi nang I tang ho de pu sta me than po ke hola tum ta son thot sia ko roi thu po nang pali po son chal lo
1: tang ti la embroidery pe na kaprek solo tum pending sumpor long pusami amang hai ke bang nang order ating means nang li amang hai ke paroi ditilo ke
0: amang akalaran ta bang si ji jong aya le son amang sinang ji akalar ta ni tum la son sinang ji no ni phong ki pusami he ke ni tum bang hon nam po pini roi pipo la son
1: tang ti la non kitam tang an pusami nang li lap son solo tum chujor chulang ki aprang ki kom mu ইতুম তামি থেকমনং সামিনন কে আপোরটিং পেন পেনাঙ্গান সোলুতুম তামি আফাই নং বাতলো সোলুতুম চুজর চুলাং হিন সামি তাংদে লানাংলি সোচুজর চুলাং হিন লং পেন তামি নাংলি কিসুং কে বয় কাতোরা চিতং পন ইক্লো মানাংলি
0: এ সোনা ব্যাংকে চিতং তেলাং ন নমাত ব্যাংকে হে কাতোরা লাহাই পুস্তামি আবেলাং সিতামি নন ব্যাংকে কে থেকে তুমদু উলু আ সোয়ারলুতুম তা ঠিক পিক পিক আনলো ন না ব্যাংকে এ রয় চুজর চুলাং কে থাকি ফির পুস্তামি ঠিক উলু চুজর চুলাং ঠিক সাইডেলো নন ব্যাংকে
1: লাপেন্দেনি নন লমে চজর চলাংদি সলোতুম কুলাট সামি কাচুবি দো ওলো বাঙা খাই তুম সামি দো পারপিক লো তাংতিলা নাংলি কুলার কাচুবি লং বেন সামি কোয়ান আলি লং পনলনি
0: আলি বাংকে লং পন লা জং হে পুস্তামেলা ইপাক লং সাপসো মানে আপি আলিং লহে আহুত পেন বাংকে লা কিসুমান তোমা লং বাংকে নাং পাকম থাপ আবিদেত লো পিনি কে পুলোতে কি নাম আদাম সিতামি নিলি তুম পিন্দেত ইতি আকো আহুত পেন কে আবিদেত লো লা নাং পাকম থাপ তো কি নাম পেন আকো পাকম তা নিলি তুম কি নাম আতেন কালি তা পিন্দেত ইতি লো আকো বেলেগ আপি লং সে আকো মেক আপ দন থুদেত ইতি ইয়া লো লাম বাংকে লা সো আদর কে পু ঠিপ থেদেত লো নি তুম তা হে লা আনাং জি লা আনা বাংকে নাং পিবেক নাই পু আনা বাংকে পুডুন ঠিপ থে স্তামে হলা তুম বাং নাং পাকম থা নাং পাকম থা পটে কি নাম আদর কালি পেন তা পাসুন চে টিটি লো কো কাপ্রেক আপে লং সে আকো নিলি তুম আনা মাকো লা পু পাচিং বার ডন দেট টিটি ইয়া লা
1: লাংদি তাতে লানাং লিকে জরপন কে নাং লিকুলাত লং সি জরপন পেন আন পার কাপ্রেক নাং লি অনলাইন পেন সামি নাং লিকে জরপন কথা দোমা
0: দো দো লাসন তা দো বাং অনলাইন পেন লাসন তা দোলো আকি হেলো কে হেলো তুমতা অর্ডার দো হালা কেরেলা পেন তা দো চলম কে লা কার বিয়া পেন্ডিং সম্পট দি কে নাম তুম বাং খাই তুম তা নাম ও বাং খাই তুম ফানা বাং কে নি তুম মা দর পা কম দুন পিপি পাচি থাং নাং পপ হে আলে কি এন দুন দে সি কি অং লো বাং খাই লং কে অনলাইন পেন নেলি তুম লাসন পঠাই তা দোলো দো উলো লাসন তা
1: তুমি লানাং লি পাইকারি লাপসন দা কিছু পিপন দুমা
0: তো পাইকারি টাটু নিজে তুম পাইকারি পুস্তামি বাং নাং এনা তুম তু আনকি নি লংলে দর দে ডেট পুস্তামি কাপড়ে গার কুলার লং তা এনপিএম ডেট ইটিল পাচি রুই রইলো কাস্টমার বাং কে হে আলাং তুম জং সি লা আনাপি নেলি তুম ফান হরসে লং পিঠা পুলোতে নেলি তুম বাং ঠিক পি এট পো আকো ইয়ং সি দর দে ডেট পুস্তামি নেলি কাপড়ে গার কুলার লং পুস্তামি এন নাম পো পাপলিং ডন ডেট ইটিল
1: কালাং দি কোন আনা দর পিন সং লি পিপন বন ল
0: লা বিনি লা সন পিকক পুলোতে খন জারে পিকক পুলোতে দি নেলি তুম লা ইপাকবেত কি জরকে ফারু ফমাতি আমাং তোরতে থাং থে পুলোতে ফারু ফ ইংকে বাং তো ফান পন পিলু পুলোতে লা ফারু প্লিরা ফকে বা ফারু প্লিরা ট্রক্সিকেপ জোলাসন সি পিপিলো সিতামে আপ আপি এলিং লোলাতা আধে কাপে বাং কি লং লেটা টিটি হে খরজারি পুস্তামে লা আপি এলিং লো আদরটা কম এতে ইংকে আদর সুয়েতি স্তামে নিলি তুম আলে বাং কি লা আন এন্ডুন ও ইলো লা ফকে ফারু ইসি লাসন বাং কি এন্ডুন লো কি এন্ডুন লা হরসেল লং তুম বাং কি আলে লং দুন ও ইডেট কে হরসেল কি পিয়ে লং কি আলে লং দুন থেমা বাঙা তুমটা আকে অং সিপন পো মাটি ডাক বাঙ্গা লি লং লি
1: তাংতিলা মহেত নং লিপু এমব্রয়ডারি হাইপ সামি নং লি রয় পন পু তাংতিল হাই কে নং লি সেকে তং এন্ডুন মা মাতে নং লি মিনা সি চার্লি পন
0: লাকালি লাকে মেথাং সি চার্লি পন লা মানে মোবাইল লং তালাং দে দিতিল ইউটিউব লাই হই লং হে লং পো আঠে কে ডাক বেটা চার্লি দে দিতিল
1: তিলা কি রয় হাই কে নং লি কে মিসিন লসন পেন সি নং লি রয় পনি

0: deloma
1: kali no na bangki misin kali lang no namat ki nitung ki iri pen lo iri pen lok si keroi
0: choro parlo ni nangli than pachi ni pon thek pon tangte ni iri tum thek pon long pinangan tolu tum sami ki roi hype sami ani ke hang bang dupar pik tangte la su puthang nangli pisi puji non ke charli yo we ki mi tuma phan nangli hin pen bbd sori si nangli ping tu
1: lalo halamba ke la choyor cholang pustamejo ilong isibak akam jong siki otlo pote akam bang ke bang bom titi ot epinang pote kuson sine ki klem je mapu matha thik thik sitami isibak akam jong si peki thak punoi ba ke roi punoi isibak akam jong si klem lo pote atwar bang ke nang li bom ya lu oni la son klem po bot halar le klem sitami mesenji halas le klem sitami mesenji lo la son bang aku atwar chilong bom titi la si la so bang ki chok klem je phan hedi isimai si kulat kang pu pustami non ne li pustame son lojo gelamal dukan chubilo ke wang boma wo penon bangke piri la hai si jor lokola penta ku buddhi chilong don thubom titi kerenga to wara bangke he non la hai pustame ki klem joy ki la pen la lun ki en pen ki klem la bang helo sab su sung jet ki lun ki en pen ki klem bangke ali bang du e athe ma lun ki en bangke en ji pulote la bangke a sab su dor de pachat pachat ki lun bangke en inang po aku lun ki en pen si gutte a hem ki kim pen chek lok piri gutte anta la lun ki enong se pa dor ji prute ka chitu bang sung krung la sila izli metanga bang che par jap tang pon par ke la lun en lo pulote la dor de pachet pacha thela so ba ki pa pleng don lo pulote ya sap su ki klem bang ke joy ke po chok klem cho dam pusta me he
0: de la nang li be par ke klem li mena si nang li ning hang ma mate nang li phana nu ka prek si ning padung pon
1: kali ne metang si ning ki hang la ki bang nang parunga bang abi mute metang ning hang o ja he cho jor cho lang ba ning hang o ja lo
0: kalang din ali bihek pen sanali ning hang la
1: oh ning ki ha ala su penta i chet chet ni ki la pusi mane ke chu yor cholang pon bo ma cha
0: la pen teni ili tum ta mi thek pon long sarkar pen bistami sor lo tum phan akerap ta mi kapre kapre ka hin bistami pi pon do tangte la chu yor cholang hi na phan bistami sarkar pen la puson akerap mate awar sai pi pon do ma
1: সরকার পেনকে আবার সাইকে লানন কুলাটা লংলাই হুই ব্যাংকে আবি আবি লাং লাসন ব্যাংকে আবি লাকে মেঠাং আজা কং পেন সিচিক্লেম বমলাং মেথাং কি ফির কি থাক মেথাং বিটি সুরে পেনসি লাবাংকি চিক্লেম বমলাং হে গভর্নমেন্ট পেন লাহাই কেরাপ পুবাংকে আবিলা লাসন বাকে লাপেন কেলা সেলহে গ্রুপ আতুম আলং পুস্তামে লাহাই পেন পুস্তামে ইলি তুমনন কে কেরেং আবার সাইডলো আথেমা সেলহে গ্রুপ পেন পুস্তামে নন কে গভর্নমেন্ট পেন আকেরাপ পুস্তামে ডুপিক নন কে লা লোন কে এন পেন চেংলক লা লোন বাংকে লা কি এন না তুমি কে সেলের লো সেলের গ্রুপ লং তাননে লা গভর্নমেন্ট পেন কে পেনে আসন আমং দু ওকে সার পেমার টম ফান্টানন কে কিপি হে লা সেল হেড গ্রুপ লং পেন পুস্তামি আসন আসন আবার সাই দু পিকলো পেনি নে সার লো টম ফান কে রাপ পেন চেং লক পিপি লো নে লা পেনি কে এ কে সোম লা হাই পুস্তামি গভর্নমেন্ট পেন আং কে রাপ দু সেল হেড গ্রুপ পেন পুস্তামি লা সি লা সাং পেমার টম বাং কে কে রেং জি আবার সাই কে লা কে লা বোরেং আবার সাই টিং আই নং নে লা হাই পেন পুস্তামি পুরা রেং ই উন লো লাকে বেহা বেপার লা হাই পুস্তামি লা কে ক্লেম পন উন লা লো বোরেং আবার সাই টিং আই নং নে রং সাং পেমার টম কে লা হাই পেন পুস্তামি পুরা রেং ই উন কে নন বা কে সরকার পেন পুস্তামি রং সেল হেল্প গ্রুপ সাং পিমার টম পাট পুস্তামি পাসনা সোনা কে রাপ দু ও লাসি লাহাই কে রাপ লং পেন পুস্তামি নন বা কে কাচিং থুর পন্ডলো ঠেক ঠেক আটুম কে লাদাক পেন পুস্তামি মিঠাং আ হেম টুন চি পারিং জে ফান কে লাদাক সেল হেল্প গ্রুপ আলং পেন বাং গভর্নমেন্ট পেন কে রাপ দুন লাহাই কাম পেন পুস্তামি হেম টুন ইসি কে রেং ইলো লাহাই কুলার লেচিং পুপে পুস্তামি আ মিঠাং মিঠাং আ হেম আলং লাহাই পয়সা পেন পুস্তামি খন হি হুই চে নাম প আন কে থাক প লাহাই পেন তা কে রেং আবার সাইডো পেরি লাহাই কে থাক মাসি কি উন এনন কি সুলি বম কে ডো বম পুস্তামে পেরি বাং কে পাডর মাসি উন এ পিনি পুস্তামে লা কোনা সো মাতে বাং খাই তোমা লং পেরি ডিমেট কে এন্ডন ফান মতে নন কে রং আর লোয়া পেরি সি মনে তুম কে তা কিরি অং নাক টিটি আন কে লা কে থাক জং সি লা তুম কি উন সি কি উন এলো জং সি উন পুলোতে লা পেন কে থাং তা কিসুং আবেলো কে রেঞ্জে ফান কে আন কে লা হপ্তাহ ইসি পেন ইরোই লং পেন ইপাক আপিনি কি থাক কি উন আতুম তানন কে রং আলম দোতাং লো নর বাংকে পিনি ইপাক লং হপ্তাহ ইসি বা পিনি ইপাক আলং শিকাচি বড় ঠেরা নি ফ পেন পাতাং ডে জলা সোনা সার পিমার পুস্তামি নন কে ডোলো লাহাই আতুম লো পুরে তেলাকে পুরা আলি লং আঠেমা লা পিনি ইপাক লং পেন সি আধে কে বাংকে সুরি ইসি বা সুরি হিনি বা ফারুকরে ফ জলাহাই পেন পুস্তামে কি পি পি ডো এংকে লাহাই আপিনি এলং পেন জং সি আলাং লিতুম নি ফ পেন ইপাক পুলো তেলাকে ক্লো ইয়ন নালং পেন কি কিলং হে দু উজি লাসি লাদাক পেন পুস্তামি কিরিং ওয়ার সাই কি পুরা দোলো লাক সাং পিমার টুম পুস্তামি আন কি লাভ কি ডরডি ফোপি কি লাপু সেল হেল্প গ্রুপ ফান পুস্তামি সরকার পেন নাংকিরা পন বম আটাঙ্কা পুস্তামি দু লাসি লাহাই পেন পুস্তামি থাং তা আকা তোরা আবে কিরিং জে ফান কে নন বাং কি ইসি বাক আকাম জং সি কি অট লো পুলো তেলাকে ইবিডি সরে বাং কি চিলং পন বম তিটি কোসন সি নন নে কি ক্লেম লো তে কি মে পোমা পুকে লাসো বাং কি বিডি বাং কি চিলং পন বম পো নন বাং কি নে পিনি

0: thạc chọt lu là thạc đang đang đến lúc thì của mà long sĩ thọn âm bộ rồi à cô là cái thọn đam mà đêm bữa tám mươi cái à phít ông chín ông bộ họ đặt cái là ăn bên là ăn long gì và họ là đặt cái suri sĩ bữa thì họ đặt cái này phan pharo cái phong năng people ta họ giờ là son bữa tám mươi à cô là đó bằng chín pon bom bộ là son sĩ chụp lem cho đam bằng cái ăn xong là son sĩ alu pon bom bộ ăn cái vừa rèn avar sai tinh ai đang nể lo là cái là đặt bên bữa tám mươi cái rèn gì avar sai bằng cái pura à cái joy do là bên cái những chỉ thế ta đồ là isomar phan cái papor hi gì mà thì là hay cái papor hi bên chính lord cái bắp chính thang là hai phần bứt tami là đặc biệt tháp pura đòn bứt xin liên bên bang cái mặt đam lo
1: lần đi chỗ paro ni lần đi clear đặc biệt than bắp chini bò nó bò đằng tiếc là lần đi non clam bò mà sai đi cho George cho lang là hai cái lần đi hai order cái pi cái lần đi tip tip pack con ăn xin lần đi order cái pi pon pon lo
0: nili bang ke la order ki pike la khonjari ke pathak pupu ke la ke e pakke ba pak inkoi la son si pide de titilu pakke pak inkoi la son si bang phan pathak pon pon le inke la inwer phan jong si pathak lo prote tong tong nang le le lu la son de titilu la si pakke bang hini phan si pathak order pipo inot phan pakke inot phan pakke la son si ki pipi ya le
1: tang te ni la mupen nang li than pon ready made bang ador bang jumi chet pus nang li pachini pon tang te la ready made pen la order ka chupi la tumang bong kupi la ka chepre so thanali than poni jima
0: o ka chipre bank la ready made bank la tum bank khai tum edi la bank ko sone pang archati ti akura tunke machine pensi ki thake mati bank khai tum bank ke athek tunke jor lier ta do ba ko sone ape bank la an u identity hola tum bank ke lanke adora bank ta kom chet la suposia dor kom chet lo bon alam bank ke hola tumke thaka bank ke prek chet akang arta do la pen ke ape bank la tum ijo long pak potrok la son ki thak ake prap do bon misin pen bank ke la suposia la tum ador ki pajum lo adhe ke misen ta dor pajum pen pi do he la bank ke tumke athema misin pen ke la tumke tang dap u mati la supolo ijo long pak ni pak thom stami la tum tang det ta hai la suposia ador bank ki kom lo ke la purong ajo bank ke ipa ka pi si la ke ni potrok trok si nang ko inke la supasila hei pen pen si adam bang ke paso lo bon ke chipek to koglo ko iri pen bang ke arthat arthat chen mati ili ke me thanga pinding support pu po chok lim ben si abang ta klempo inke hala tum asap sap hei ki chok dam de do chet chet lang bang kai tum bang ke supasia dor bang hala tum bang pa kom chet titi bang kai ki wan tum ba
1: tang te ni kirib damalam the woreng ka ve det riso kor jang mate non kithur mi o ve gi mi atuma phan pinding support pir thak ahin anat sai klem pa mi la pen te che paduk pa mi te ali do punali ka du ka ve re do kar jurat phan than ba chini ponik jima
0: kalang lo la ki pir thak la e ki phir ki thak long pusta mi la ki klem pa mi lu pur te ali bang ki du la ki athe manon ki la karbi pinding support siling po khonjari la hai pusta mi ki pator ma si un e la bang ki phir ki thak atum pusta mi la ki pura ale du athe ma nang pik non ki athe ma ni li la pini ni bang khe ape ri ki yor a hota bang ki la anang ni stami non la karbi pinding support ki yor lu pu pen ki pura ale du la si ki phir ki thak atum pusta mi silet le pin pen silet le dai পুরটি পুরা আলে ডোলা কে বোরেং আবার সাই টিং আই নাং নি লাদাক কি ফির কে থাক পেন চেং লক লা ইমবোদারি কে রয় পেন চেং লক লা পিনি আকুলাত জং সি চি বিদুন লো পুরতে লাকে আং সং পেন পুস্তামে কি ক্লেম তাং আবাং ফু হে লা বোরেং আবার সাই কালি লা বিজনেস লা সো কি ক্লেম তাং আকাং তুই কি ক্লেম তাং আতুম পুস্তামে ওয়াং বম্পো নেপে নি রিটা জঠা লা সন থাপ ওয়াং বম্পো পুটা জর বম্পো কি ক্লেম বাং কি জো বোরেং আবার সাই টিং আই নাং নি লো লাদাক পেন সিতামে কেরেং আবার সাই কি আমি থামে থাংসি নাং চি দো বম্পো
1: হলাং দি চোরো পারলো নি নাং লি ক্লার ডাক পেন কাদুকা ভি রেডিও কার জোরার ফান থান পাচিনি পন পন সোলো তুমতা সুপিন সো তুমা তেং ইং টাং ক্রিং লা পেন তে চার্জা পন থিপ থেক মিনা কেরেং আবার সাই চুকলেম তে পুইসি নাং লি নিং কা পাথে দুন পর চোরো পারলো নাং লি ফান সামে লা পেন তামে নাং লি ফান সামে চোরো পারলো নাং লি আপন গ চি পি পেন কাদুকা ভি রেডিও কার জোরার লা পেন তে সোলো তুমহান তামে আনসে পাপ্রাং দুন জে ফান নাং লি ক্লার ডাক পেন নাং লি লাম যাই পন পেন কাদুকা ভি রেডিও কার জোরার ফান্তামে ধান পাচিনি পন অপ লাপেন তে পুথ নাংলি ফান পুসামে সুরি সুরি নিংকাং সাম কাডম বাজি রেগল লাপেন নাংলি কে ক্লেম কে দা মাসাই পুসামে আনসু সে আনাম হিয়ার জুমিন অপ পিদন লো না আসি পিনা জাই মেকে লপান সি ইং তো নিকগল চরল
0: কাট
2: রেডিও না কার জিদন কাচিং হানার লাপান পর্ণালি তুম চিহু চিপদালাম জি আর জি লং টাংলো লাগে আকাশবাণী ডিফু

0: La pona por na li tum han su ke plan alun arjik nok tang lo la ke akas mani dipu
1: sakori pai golu
2: are ba abhinandan etia khub shopping
1: oh notun mobile jeans jacket
2: robe khuntu salary ragutei kharos
1: totally ke loan puai jay no
2: prathome budget banabo loi khi tar pisot kharos kor
1: kintu ba
2: sa upar janor ek ankho khodai bosabi কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি
1: ও বাইডু পার্টি মুর বাজেট তুর
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে
0: স্টুডিও গড়ে পর পর ফাই পর মিনিট ফকে প্ল্যাং টাঙ্গলো সিলা বাঁচো পর কে চক পেন একদম লামজির আর্যে লংজি রূপজিলি ইংটিপি পেন কেঠান পন অক্রান লাপেনকে কেক্রেমকে দামাদিম কসন সিকে চেপে যাক নাই দাবাং সাপো থাক লামজের আরজেক সিনা
5: কাদু কাবি রেডিও কার জুয়ারা তোয়ান ফান্তামি নীলিহীন পেন নিংকাং সামাকারডম পাজি রিকলো পিনি নীলি লাদা কাদু কাবি রেডিও কার জুয়ারা দোয়ান ফান্তামি ইসি আকেনাং সট নাই আলাম ধেপি লাকে কেকলেম গেদাম আর ডিমালং অক্রানা ফান চিরাই কমা পুঠা মাতে হেলথ এন্ড সেফটি এট ওয়ার্ক প্লেস লাবাংসো আলাম ধেপি সি নীলি থান পাচিনি পনপ ইলি তুম মুনিত আকায়ালং কাইকে চকলেম চদাম্পন ইসি আকেমাং কেরেং জিয়াফান লাপেনতে আনসোসে পাপ্রাংদুন জিয়াফান কাচিংথুর জিয়াফান আজাদ আসন তামে চকলেম চদাম্পন কাইকে নিংবে নিংদাব কেচো জিয়াফান লাপেন লাহাই কেমাথা পেন সিতামে ইলি তুম চংদাত বোম মাতে চকলেম পন বোম টিটি কাইকে সিতামে লাসি কেক্লেম আলং অক্রাণ চেরাই কম পন্তা আকেনাং সটল ক্লেমবাং আতুম সিতামে ইসি চকলেম চদাম আদিম মেসেন পুতাংতে ক্লেমবাং আতুমা ফান রাইকম পন উনপো কেসো কেউন এ পেন সিতামে লাপেন মুনি টাকায় কেরেং জিয়া ফান আজাকং চিলং পঞ্জি ক্লেমবাং আতুম কেক্লেম আদিম আলং দোপিক আদিম লাগে লোকাচারলি আহেম আলং কনস্ট্রাকশন

0: pendang lo towar kedam cheleng sitami kenang sot lo ki claim kedam atum sitami kai ki health check up pon nangji akenang sodu athema ki claim kedam ji lata isi arpu boy fit sitami munira kayalong ok pran pen ki the akaprek ajara sonta avi ok pran henlo munit akaya chithilo lasi chirok tok lapen arpu kai ki amat kachipadu claim bang lapen claim rap atum an phanta akenang sodu arona teng pen ki kroi pon mena safety aphan choklim seke ke en pon lapen ki claim along adungarai isi positive environment padoponji mate pangdak ponangji lalote keklem kedam along akam kewang lapen kachali dunpen anparta jokun jogwan pen okpran mipon phunpo lanvedlo nililam the lapansi ingtoni kokpo lapen tami kadukave nangkar judunara doan phantami nilihin pen ningkang samakardom pajiriklo kardom
1: রেডো নাকর জিডন কাচিং অনারাত লাপনা পর্ণ লিতম লামজির আর্জিক লং টাংল স্টুডিও ঘুরিয়া পর পর ফাইট্রক মেং টাংল লাসে ননালম সবি পেন আলিতম কিষাণ বাণী আর্জিক লংপো

আদন ঠুলন আর তোমার জলংচি লামার জানা মেলাকে লাভ স্টোরি আলুন লামতে দেখো মেনে দেখা হে লামা সলন কিলো না তোমাকে অমিত কুমার লাফেন লতা মঙ্গেশকর তো তাঁতে আর্জিক সিনা।

রেডিয়নগর জিটুন গাছি ঘনরাত লাফন পর্ণলি তুমসন সন আসামিস লামার্জন কালি আলুন আজা মেগার দেহলং পেন লুন আর্জিক লং টাংল ওয়াং ওয়াং ওয়াং বম পেন স্টুডিও ঘুরিয়াপুর পর পাইট্রক্সিরা মিটং ক্যাপ্টেন টাংল লসি আদুন থুলকে অক প্রাণ যায় মেঘ নাংলি তুম আর্জনংজি পিনি নালি তুম আর্জনংজি লকে ডক্টর ধরম সিং থিমুং মেডিসিন স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিফু মেডিকেল কলেজ আলং লাপেন হুদবাং স্যার প্রদীপ রংফার তুমং বং কিডনি কিছু পথাক চিহু চিপুদালাম জির আর্জিক সিনা

0: Pini Ladak studio lo Diphu Medical College and Hospital lo Hongsai ke Klembom assistant professor akehai doctor Dhorom Singh Timung alangli kinut MD alangli pen pini jasemet pet alamathe pi kaching ki ke chathan je bangke kidney akiso lamji ro putha la kidney akiso puchathang phlo posi la kidney ku piloma la pen la bangso asai ku pisi ke klem loma la ka do ka welamji ro putha than pachir mi jima
1: tam কারডম পিনি পুথত লাবাংস স্টুডিও লং ওয়াং লং পেন পুথত নিং চারং লো
0: আহক
1: লাপেন লাবাংস আসাই লং লিফান নাকি হাং পেন তেথি থি নিবে সেটা চেথান নাং পুরা নাকি ফা পট পুথত চোরো লো লাসি কিডনি পুলোতাং দে মাদে ইলিতুম আরলিং আলাম পেন কে
0: এহামবি আহক
1: আলাং তা ইসন ভাইটেল অর্গেনস বুদাই তুম পুমেলো ভাইটেল অর্গেনস পুলোতাং দে ইলিতুম কুপিসি কাচি নিদাম ই নুট রেং এট আমুনিত মতে কাপ্রেক জন্তু আপি তুমান তালা পুলো লাকে রেং নাং জি পোলংগে লতা লামাংস হামবি তালা আকাম থে পিক মানে আলাং আসাই কাজি ক্লেম নিং আকাম কে থে তান্ডু ই নুট আমুনিত আফান কে পারেং এট নাং জি পুলো তাংতে লাসি আসাই কে লাকে আসাই বি নং কে লাকে আকে টের আকাম মতে আকে টের কে ওয়ার নাং জি আকাম কেসাকি বুদা পুমেলো লাগে আলাং আসাই বি নং আসাই থে পি বি নং কে লাগে এ বাং আলং পেন এ আকে হে নো হরমুয়ান মতে এলি তুম কিছু কিছু নিয়ে লং নন আজাদ লং নন কাম আবেলো লাগে পুয়া হরমুয়ান কে কে বার নাং জি কাম পুলো তাং দে লাতা কিডনি দা এসন তোয়ার লো এলি তুম বার পিতালা দা এসি তোয়ার লগে কাহে নোকে বার্নিং এ তোয়ার কে এ বাং আলং মানে কাহে নোকে বার্নিং বলতে না বার পিতালো লাপেন লাইছে থে কাছি লো হো লং তা দোলো আর ঝা কে হা ইং ই লং মানে দাম পোতে মা সীতা কিডনি এ লং পেন দা আর ঝা কা কে তেরা হরমুয়া বাংকে কিডনি এ তুম হেলো কে বার্ণাং জিয়া আসাই কে দেং পোন বাংলো লাহাই আ কে তেরা হরমু কে লাগে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস পুদা পুলো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস পুলো তাং এলি তুম কিছু কিছু নলং সলাইট গেলা প্রোটিন হো অক্ট হো পিনি লাহাই লং পেন হালা এই হজম এট জাত এটা ফিডলো পোলো তাং দে কেনাং নে হরমুয়ান গে লাই কিডনি পেনসি ইলি তুম ওয়ার নাং পো
0: ও
1: লাতা এ সোনা সিতা লাদেট টা কালি লাং ইলি তুম আজহা কে জন্ডিস জন্ডিস দা লাতা ইতু মানিবাং আভি নাং হে নো তাংলো পোলো তাং দে হালা তা জন্ডিস নাং চে মানজি হালা সো জন্ডিস কে ওয়ারিং তালা সো তো ওয়ারলো লাসন ডাক থাকছি ইলি তুম হালা কেচু কিজু নলং বেপেন মানে কে দবাই কিছু তুম দা দুজি হালা দাক পেন টক্সিনস গুলো মানে তুম কে কোনানে কাম কে ক্লেম আদিম ফ্যাক্টরি লং কে ক্লেম তো হম পেনে বা মানে তুই এলি তুম কারণ ইবাংসি হং কে দাম কে কো পি পি এ সন হরমু পেন দং তুম আছে টং লোনে কোসন লোনে সেটা হালা হাইয়া হরমু তালা এ বাং লং নাং লুট দেট পেন হালা হাই ফান এলি তুম লাগে বাং কে নাং নেলো পুরা এলি তুম কে ওয়ার নাং জি পোলো তাং তে লতা কিডনি তাই সন তো ওয়ার লো
0: আন্তলা এ বাং আর লো

0: puthaneli kangthum nam thulo la keter ke warnang di data kam kali kidney ke je tum hala sugar putai litum pulo sugar da mane glucose litum carbohydrate la hypen da digest air jat at lo pulo tang la haya sugar ta kidney pen da cha ke kenang ni an ke warning a to war dolo kidney pen da a koi tum ke chujon ingti na nang ko hal hai ingti amukha la hai potassium mate electrolytes bolo la hai hormone ta itum ke nangji an ge ki nielong pani tum chu enun po ke nang ne an toy neng pusita la hai da kidney kam the tan ru la pen aku kidney long is ona kam do lang la ke itum hormonal balance ta mane ajha ka hormone ke kidney long ben si se mar bo jene ke erythropoietin la ke avi ka se mari phan lo aku calcium la hai calcium apan vitamin d pen calcium itu mero ebang long dopamine ang po phanta la ta kidney kam the dung do la si kidney akam asai ke claiming do la pen la hi hin da claim ra pet nang po
1: antela an asai ke the ke claim ta te la permission nang plo tang te munit inut ke reng edge phan ki chunang ko po ji ko pi pi ki cho ki messi hala kidney phanta ali ke do po ma la pen muni jong jong phan ke reng era muni tuman ano si ke permit po
0: হলো লাগে কেমে সেনা আকুশন লো নীলি পুদামজি আথেমা ইলি তুমলা বাংস কিডনি কে আকাম থি তুং আপট এই কেরিং এনাংজি আফান লাই সিয়ালাং এসিয়া কাম কে থে দুং আপট লাবাং আফা আফান্দা ইলি তুম কিডনি আফান্দা পামে সেনাং পোলোতাংতে
1: আহো
0: কিডনি কে ইলি তুম পজয় কে বেঞ্জে থানাম লো পোলোতাংতে আলা লাংগি জনা ফিল্টার আসন ফিল্টার মানে লাগে ক্যান্ডেল বুল আসন সিতালা বাংস ক্যান্ডেল কে লাগে specialized ho tamane lake ani wangsi lake kai masi langlong wernang ji lake
1: oh
0: lang pachi mi long le lake langlong wernang ji the lange kenang sot ili tum non hemalong da tum e drain along pusita keter ke wari ne bolte langmen ji ke join
1: kala kala
0: mun la son nak da si la kidney along ba keter ke wari ne bolte dangle lange kenang sot lo la si la bangso kidney ke kai masi lake lange long wernang po la si কে চেংসি মাংকে কায়তা জো পচাম এ মতে এডিকুয়েট মতে দরফ্লুপ আলাঙে কায়তা কিডনি ফান পে লং নাং পো লসন থাকসি আকু কিডনি পামু নিলি পুলকে আসন আসন হরমু আকে টের হরমু আন কে চু কি জুন লং পেন কে ওয়ার্নিং আ কামলাং থে দুং তামনে হালা আকে টের হরমু আন কে লাগে কিডনি লং এ লুট পন ব্যাক পোকে
1: ও
0: লাসি হালা দাগি তুম গাছিরে দুনিং গে লালো যে কিডনি আফান ইতুম লা আন এই আ লোড পিনাং জি মালা
1: ইহন পনাং ই মা
0: মানে লাসি ইহন পনাং কই লাসি ইলি তুম কিডনি বানা পাটিক দা রোনো দাগি
1: লাসি
0: সা কোনো দাগি লাসি হালা কি চুগি জন লং লাহাই কে চিরি দু নাং কই লালো লাসি লাং বাং দা হালা কে বার জয় কে ইয়ে ফান লাং দা পিদুন বেয়া নাং পো লা বেন হালা কি চুগি জুর লং বাং দা হালা কিডনি ফান বাং দা পসুং ও গে দে নাং
1: কালা কালা
0: কালা ফুলো জ লাসি লা সো আ ব্যালেন্স বাং ইলি তুম ঠিক পন নাং পো
1: আতে মুনি তুম কাই তালা লাং জুন পিং দা জি পুয়ে কপি ফান লতে লাগে
0: লাসি কি পুলো পামো নিলি নাং থানা আলাম থেলো লা লাংজুন ওনাংজি পুমাংকে লালো হালা কিডনি বাং কাই মাসি লাংলং বের পো হালা কেতের কে ওয়ার্নিং দা লাং জয় কে পোকে আ কেতে আলা লাংলং সি দুনে পো মদি লাহে কে লা কিডনি ইয়ালং সি সিদা জং সি লাংলং এ এই পোলো তাংতে লাং দর ফ্লুপ লাংলং লে পোলো তাংতে আসন আসন কি সুঙ্গে দকো পো হালা কেতে র হরমু লাং ওয়ারু নে দেত পো
1: আ
0: কেতে র বাং চিটি বম পো কে হালা সো কেতে র বাং জং সি লাগে কেমিক্যাল সা হরমু পে নে পোলো তাং লে কো পোলো কিডনি এ ফানা লাং আর নিবাং সি মাসা মাসা লপ ফেলাং নো বম পো
1: আতে মুরি তো কাইতা জে থান কিডনি স্টোন মতে লা আরলন রকম টি পোলা সো কেতি ল আ হক পেট কে কুপুসন সি কি দুরমা লাপেন লাবংসো আর লং আহকপেন আর লং বিনমা লাবংসো লাথে থাপ ক্লারছমা
0: মানে আ কি লং হিয়ে প্রসেস কে রিসার্চ তো বেতা বাং ক্লেম বম লতেমা সিতা দাক নিলি কাচিনি দা মাতে কি পুকাং টুং বাং কে জয় কি পেন আলাম থেকে লহ লইলি তুম হা স্কুল হতে লই তুম পড়ে লং কে দি যে লাং লং আর লং ইসি লাং লং ইলি তুম সিনি দুং হাই পো
1: কলা
0: দি ইসি লাং নাংলি আর লুং লং লাং পন লো গ্লাস লং লাং বি লো হাদাগলি তুম সিনি থা বম লো পেনা লেভেল হর কে নাংলি লাসো সিনি ফানাংলি পান এই ইংবুই বম থা লা হালা লাং লং ডিজলভ লুন এরপর লুদুন লাপো মা দিদি সিতা মো ইটির বাঙে নাংলি আর লাং বাঙে পাবার বেদে লো সিতা আর সিনি বাঙে থাই বম লাং বলো তাং দে চার ক্লে পোকে দি লাগে লাং লং লুদুন এট এলো মতি লাসি হালা সুকা চার ক্লে কে লাসো না থাকছি কিডনি লং দালা পুলো হালা কেটে আর কে বাং বম মতি আর নিবাংসি আঙ্কে হালা লাং আমাকে পিদুন দিয়ে বমলো মাদি চিমলি লে বমলো কেবার ইজি আবাঙ্গে নাং কম বমলো আমার সে হালা কাছার ক্লিয়ে তুম বাং হালা দেখ চিটি লং লগলো তাং দে চেপাং ক্লিং বম বলা তুম জো লাপেনটা এ সনলো লাপেন আজ হাগা তুমলাম বাঙে ইনফেকশন বাতাই বাতাই কিডনি ইনফেকশন পেনতা লবাংসো আর লং কে লং আতুম দু লাপেন আজ হাগা তুমকে ইউরিক এসিড বলা ইউরিক এসিড কে অং আতুমতা হালা আর লং কে লং দু আজ হাগা তুম বাঙ্কে

0: কেলসিয়াম অঙ্গু তা হেনু হালা পেনদা আর লং সে মানথে জলা পুজো এলি তুমি মানে পেনান ক্যালসিয়াম চৌবর চৌবর দিদি লতা মেমে
1: আনতে লাবং সো আকে সো কমাতুম সি কেলং জি আং থেক কি থেক লং কি অং ল
0: কালাং লাসি কিডনি কে সো পলতাং দে এলি তুম নন লা লাংদাম পে মেল পলতাং দে কিডনি কে সো কে সন থম এলি তুম ভাগ মে ইসি বাং পুদাম বলকে একিউট কিডনি ইঞ্জুরি মতে কিডনি কে সো আলাং আফ্রাং বেন গে আলাং কিডনি মেসেন লাং সেটা নন কপিনে কসন পেলনে কপিনে কে সো অজনে পেলনে কে চুগুজনে চকচি পেলনে নন মালম সো পড়লা এ ইরুই আংবং সি সং বং বং দেলো মাসি কিডনি দা না কাহি নতুন তো কল হালা ফান মাংকে নি তুম একিউট কিডনি ইঞ্জুরি পুদাম প লাপেন ক্রনিক কিডনি ডিজিজ পুদলাং হালা ক্রনিক কিডনি ডিজিজ প বাংকে লাকে চিক্লোজন থম পেন আ বাদলো মানে আসাব সাব সাব সাব সি কিডনি বাং নাহে নবম দবম ল চিক্লোজন থম দা সোসেলোলা জো লা নাহে নবম বম আর লুপেন আং দবম ল লাসি হালাকে ক্রনিক কিডনি ডিজিজ পুল আকো এ সন্দ থুলাং লাকে একিউট অন ক্রনিক তামানে আমুনি দা বাংকে অলরেডি মতে আলাং কিড ক্রনিক কিডনি ডিজিজ কাহে নতাং বাং দলোলা হালা দাকসি আকো পিনি ফুগি সো দহ বা পিনি কিছু জন চকে বা চো বাদুন থু চরল হালা বাংকে একিউট অন ক্রনিক পুপ লাসি নন ইলি তুম লাং দামলো পলতাং দে হালা পামো নাং লি পুদামলো পলতাং দে নিলি তুম এ আরেং লো আলাম পেন গেলে রিস্ক ফ্যাক্টর পুদা পুদাম প কো মাছি কিডনি দা কেসু লং মে মে মা
1: আহ
0: লামাং নি তুম পুদাম প লাসি হালা এই লাসো রিস ফ্যাক্টর এলি তুম দাম দিয়ে ফ্রাং পুদাম নাং জি যে কপি পেন্সি কে লং ইমে মেল লাসি হালা একিউট মতে নন হেডলাং ইরু এফ্রাংকে আলাং থাং দা শিক্ষাক সে পেলাং কিডনি একদম মেসেন মেয়েরলাং সেটা নন কপি পটমা লাগে আর রিজন দু আজহাকে কিডনি লং লে দাম দে এফ্রাং পেন্টা কিসু আজহাকা কিসু দলো মতে আজহাকে কিডনি লং মাসি কিসুকে পাংচে গিল মতে আজহাকে কিডনি লং নাং পার দেট তারমানে নিলি তুম পুপ প্রি রেনেল রেনেল মতে পোস্ট রেনেল প্রি রেনেল পলতাং তে এসন মাংকে এলি তুম লং লা কে লং নাই লাগে লাং কে কম মতে হাইপোভলিমিয়া পুতা পুমিল মতে ভলিউম ডিপ্লেশন লাগে লাং কে কম কে মানে যং সে আনিং বাংরে তহ মানে যং সে পক দাম বরে তহ মানে কে পাথু কে পাথু রেল লাং মাংকে জুন নুনে দেল ইং কে দাম পিগল লা হালা এসি লাসো লাং কে কম বেন্দা হালা কিডনি প্রবলেম নাং দুথাই লাসো ফ্রাং এ লাং থাং কে দেট কে হালা লাং কম হে কপসি কিডনি প্রবলেম নাং দুলো লাপেন হালা এ ননাসন মানে গে লিভার কেসো লিভার কেসো তুম লাং বাঙ্গে পকচে থাই ওলো সেটা লাহাই লাং গে কিডনি লং লাই কি লুট গালি দে বাইরা সি দক হালা মানে কিডনি লং আন মা লাং গে দাম নাই লাং লং লে দেল
1: কালাং লো কালাং
0: লো মানে কে আবি বং কাহিনু মানে আবি বং কাহিনু তুম তা লাং বাঙ্গে কিডনি লং লে ওনে দেল হা নিং লং পগ লং কা প্রাক্সি গেছে থাই কি অম না জো হালা হাই তা এসন আজা কা তুম বাঙ্গে কিডনি লং মাসি কেসো মানে পেনে কিডনি লং মাসি ইনফেকশন কে দুলো মানে আজা নু গেলা ড্রাগস দবাই কিছু কে চকছে মতে এই নানি ফার্মাসি পেন নাম দাম লগল তহ বা আজাক তুম লং মাংকে লাসন যে মেডিকেল লং টা মেলো হসপিটাল লং সিদা মেলো যে হালা কান মাকে পিনিং মেন হয়তো চে তন্তে চেতল মতে আলাং ফানকে আলাং ফান দবাই কে কাপ্রেক পিনো দাগল লাসি পিনাং কগল লাসন মাসে হালা আলং পেন আলং মাংকে তুম আর দোষ বাং পে কম নাং কক আলং পেন তুম লিন নাং কক যে আলাং ফান কি পিসি কে মেমা কি পি কে নো সি কে মেমা লাপেন হালা পোস্ট রিনেল মতে কিডনি পেন লা নাকে তেরা তোয়ার পাই ইউরেটার বলো কিডনি পে নাং চন লতাং তেলাকে হালা বার সুয়া তোয়ার লং দুন পোমাটি লা সুয়াং ডেং লংকে আর লং জয়নি পেন তাহাই আর লং জং সি কাচিং থাং দক সিতা ইহিন বেট কাচিং থাং গেলা তা কিডনি সিক্স ফাংশন বাঙ্কে হালা ইসিং গে মেসেন জিগে ইহিন মাগে মেসেন পর হালা সি কাম ক্লেম বম লাঙ্গে ইহিন বেট মাঙ্গেলা তা আন পা সিক্স আকসি সিতা হিহিন দা লাং আর লং দক পোলতাং দে কাসিক সাকলো কমানি তুমকে হালা প্রস্টেট মাতিলা এই বারসো তোবালং পিনসু তুম গেলা সো অক লু কাচিং জগলা সো প্রস্টেট গ্ল্যান পুটো দু লা সো প্রস্টেট নাংকে কাং পেনা জয়নি কে ব্লক পেনতা লা বারসো তোবার কে ব্লক পেনতা লাহাই পেনতা ই তুম হালা সো কিডনি প্রবলেম লং থে লা পেনান পারকে হালা সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ তোমাকে লাগে আর লো পেনসি তাহে নজয় জয় বম লোলা তুমি লাগে নন পিনিয়া আর নি লং লাগে কাহে নাই কে লাগে ডায়াবেটিস সুগার আকে সো ডায়াবেটিস পেন লা পেন পুথো দুথুলাং লাগে প্রেসার আজ নি পেন তা লং ই থাকে লাহাইকে হা আরলো আরলো পেনসি
1: পেজো পেজো পেনসি
0: বা পেজো পেজো পেনসি ফেলাং নো বম্প
1: আনতে কিডনি আকে সো লং লে আপরাং মাতে লং পো পুহুত একুপেনে আং থেক লাং লাং মা
0: কালাং লাসি হালা এই আং থেক পুলো তাং দে হালা পমনিলি ইসিকে একিউট

0: মানে এসে ক্রনিক পুলো মাতে দি একিউট পো তুম লং মাংকে তারমানে নন হেজি কে লং লাং পো তুম লং মাংকে হয়তো বারসোয়া কোয়ান্টিটি মানে বারসো বা কম হেক
1: তাহায়
0: এ সন লতা লাপেন কেং কাংলির তো কক তাহায় লাপেন মেহাং কাংলির তো কক তাহায় আর দাব কি থুর পেন মেহাং চি মুরজি পুলো মেহাং কাংলির লার আর মেঘ কাং ভাব লাহাইটা তো কক তাহায় কমান এ তুম বাঙ্গে নিগে মাং কিছু জুন এ কে লাক লাহাই তো কক তাহায় লাপেন হালা কি লং ই আং ঠেক বাংলা তো পোহে মানে ফুগেসু বিনে লাহাই পেন জয়নি পলতং দে আথেমা এনি ইনফেকশন আর যারা ইনফেকশন পেন তা কিডনি কে না ইফেক্ট উন্ম লাসি আকু প্রথম জং সি সিকেডি মাতে হালা ক্রনিক কিডনি ডিজিজ আর যদি ইংল্যান্ড পেন আঙ্কেসু পতম বাংকে আং ঠেক দুজি হালা তুমতা জয় জয় পেনসি লাখাপ লাখাপ মানে আবি নাং কম বমজি লাখাপ নাং দৌজি হালা তুমতা লুপুলো কাইতা এই কিছু নে কিছু আং ক্রিন মানে দকক কিছু ঠেক ঠেক নিং বাংলির বাংলির দকক জি হালা তোমা বাঙ্গে বারশো বাঙে কম ওয়ে তাহায় হালা জনা তোমা বাঙ্গে সেটা কে লাখ কিছু নে মা বিশি নাং লিট অংটে হালা কে তেয়ার নাং অং অংটে চিঠেকে বাংলু লাহাইতা নাং দকক
1: ডক্টর কে হাই পেনা গান তুমি থানলো কিডনি স্টোন মতে লা আরলুন দকক টিপু লা বাঙ্গে পিনসো লং সিকি ও মা মতে আরলো সলুম সিকি ও মা
0: এই রিসার্চ লাংলাম দে দেখতিগল লাগা পাংবার জি বিনং পোলতং দে হে হালা আনামাঙে নিলি পানমন্থি দাম পামে মেতে মা সিতা নিলি পুদাইম পু বাংকে হিন হিন আলু সু তুম লং পিনসু তুম লং নন কেদ বাংকে সমান হুমি তাহাই আথিমা বারসো আথিমা পুলো লাং কিজুন কিজুন যে লিং লগে লাগে নম্বর এসি বাংকে দি নম্বর হিনিয়ে বাংকে আলু সু তুম লং বাংকে হালা ইনফেকশন বাংলা তুমকে লং উন বারসো অতবার ইনফেকশন বাংলা তুমবাং লং উন লা পোটসি হালা ইনফেকশন পেনলা তুমবাং বারে বারে ইনফেকশন পেনলা তুমবাং কিট আলা আর লংয়ে লংয়ে আং রিং থেউ লা পেন পিনসু তুম বাংকে আকু হরগে জুন পেনদালো
1: আহ
0: হরগে জুন পেনদালা আর লং বাংকে লংয়ে চান্স আছে হালা ইউরিক এসিড পুন নাং বাদ পোগে ইউরিক এসিড নাং বাদ লতং দেলা পেনদা আর লংয়ে নাং লংই থেক
1: আন্তেলা মনিত আবাং আলং ওপেন পুলো কিডনি কে হিনি দো মতে হাম্বি হিনি দো আর এ লাপেন আর উই ইসিসি দো আহক পেট পেন মনিত ইনুর রে এডাং জি পুলতংতে লা হাম্বি হিনি তা চকলিম নাং জি মা মতে ইসিভেটা চক
0: গেরেং এনাং জি ফান পুলো তংতে হাম্বি কে ইসিভেট সিতা চক ইসিভেট পেন দা রেং উন সিতা হালা ইসিভেট পো তুম বাংলা কাচিরে নাইং কে আনসো সেল
1: ও
0: কিচু কে জুন পেন আনসো সেল কাচিরে নাইং জি হালা তুম বাংকে লাসি কেসু পো বাংকে কিডনি কেসু পুলো তংতে লাসি ইলি তুম আর তা লামা বেলো লাদাকে ও সো মারা তুম তা নাংলং লুম থেকল আর লেঙে থে তুমি নাংলং লুম থেকল সেটা হালা অসো মার পো তুম লং বাংকে লাগে কিছু কিছু পেন লকালি লু লাতুমা বাংকে লাতুমা বাংকে হালা আজহাকে জেনেটিক মতে হেমেসি লং কো মানে লকক তাহাই মেনে লাপেন হালা ইয়া কিডনি এফান কি থিপ কে ঠেং লং কি চক চে পেনা জয়নি তাহাই লো মেনে আজহারা তুমকে হালা কিডনি বাং মানে থে পামে মেদেত জোলা সন্দা দকক তিতি মতে আজহাকা তুমাকে ইহিন নাথু কিডনি বাং থে পামে মেদেট পোয়াতুম দা দকক ইহিন বেদ দকক পোয়াতুম দা দকক লাপেন আকো আজহাকা তোমা বাংকে লাগে এই অটোইমিউন ডিজিজ পোয়া গ্রুপ দা দলাং অটোইমিউন পোয়া তোমা বাংকে লাগে অটোইমিউন পোলতাং দা এলি তুম চিথান নাম পামে লো পোলতাং দা লাগে বাহেরা পেনে লাসো ইনফেকশন কে বাং বিনং কা ফালাং নো বিনং কা লিলো লাগে লাগে এ বাং
1: আরলো
0: ও গারলো তুমসি আমি থাং ও ফান কাছে চু পোয়া আসনসি লাগে আকিসু লো লাগে লাসি হালাতা এসিয়া গ্রুপ দলাং হালা মাংটা
1: ডট পঠিয়েক পেন আপরলাম দো ককপসি এট ইসিলাম এসনলাম থানথা লা কিডনিয়া কিসু কি লং বমতুম লা পেন লং লে লাঙাতুম হালা বাংতুম আলাংলি তুম কাচিরে নাংজি লা পেন কি দোকে থাক নাংজি কিছু কিছু নাং ইলা পসলম থে সব থানজি মা
0: কালাং লামাঙ্গা কেনাং সর লাসি হালা কমানে জংসি নন এই কিডনি কিছু লং লুন দেলাং পুলতাং দে নন এই আনি কানবাং আসনসি লা এই তারিখ ক্রিকেট হোম মার্চ চেকলু ওয়ার্ল্ড কিডনি ডে বুকেতা লন বমা সানসি পিনিং 2025 আনি কান গেলা তুমি সি আথিম কে এন্ডু লাগে নং কিডনি মেসেন মা চার্জু নেংজি নং কিডনি মেসেন মা মানে মেসেন লাং মা চার্জু নেংজি লাসি জেলাং দা প্রাং হা হেনো দাগ মেনে লা
1: আহ
0: লা পেনজং সি হেনো নে লাং পোলতাং তে চিংরাই নুন হেনো নিয়া ফ্রাং চিংরাই দু নাং কিডনি ফাং জো লা বাংসো আঠে পি পেনসি লাতুম পিনিং আনি কান লাতুম এন লো সি লাসো আঠে পি পেনে নিতুম লাং দাম লু পোলো তাং তে কিডনি কাম কপি লো কপি সাই মা পাবো নিলি নাং থান লো এন তে হালা বাংসো সাই কে ইলি তুম ফার্স্ট কে আলাং কিডনি ফান বাং লাং বাং ইলি তুম পি দুন পে মে নাং পো

0: có ai đi xí cái cơm này lo bên cái liter cái thòng bạc cái ăn năng gì liter ít cú vết lại liter cái thòng chuyện này phụ cả liter cái ăn tạp lấy ăn
1: ăn chung
0: luôn
1: ăn đập
0: bò
1: đập
0: chung
1: nó
0: luôn
1: bom
0: năng bò là tại sao nó là bên hả là cái chỗ tạp làm bằng ăn nó để năng gì cái chỗ nó hormone mà này nó son bên ăn hả là preservative đồ mà này achar bún non ba bên này cold drinks bún non bên này là hay lòng đặt preservative đồ mà để đi hả là ăn có ăn tông ai hala pathu te denang pe ne nak bapan ki pi hala da ka sondu mati fertilizer samange ne liputam thek the athima fertilizer samange lage itum kichu athe pe ni long lenang ki du na reji kali por hala mang ne liputam thek the ma fertilizers ka use pen mang si lason pu bang ke ni li chini putam thek the la pen ko mane tum jong se factory long kam claim ko mane tum jong se mystery a claim ke claim do pe ni painting a kam ke claim do jo lahai pen ta lahai ke un thek lasi hal haya tumda kachiri nenge ke nang sol la pen hala risk factor mate ke long ji ang ring ke do tum mane pressure do koklo tho mane diabetes do koklo tho mane ke kapne ka kesu jo ne medicine chonang kok tho e so rep surup ta do kok tho hala medicine chonang kok tu mate chu headlang alang hala acute kidney injury mate pine kesu jo ne ma kidney ka no tuma non mang hala ke kidney ke nang recover lo a bola tumda hala ko antong alang pamelo ni tum puthek thede da pothala pan un an ke tum e hala pan ta e tum lang nang kok ji por ma se hala tum la chiri nang kok la pen hala ke long tang tu puwa bang ke kidney chronic kidney disease la si chronic kidney disease long tang lo polo tang te ko man ne bang pu chronic kidney disease long tang lo polo tang te la ke a process ni tum khang du nu ne lu
1: o
0: la ke dam bom bo mane diabetes pen punon mane ke hypertension pen punon la tum ke dam bom bo lasi itum pressure ala e kipidun bangke la e itum kipaklang ala hai dawai pini la hai kipidun la hai mangke itum kwansi alang phan ke pa phi unjima athima la tumke mo ki jutke la tumke renal replacement therapy ta mane hala kidney ke claim on ia kam itum bahera pen sili tum claim du nangpo la ke sonni e sona bangke dialysis pulo kalite e sona bangke kidney transplant pulo মানে কিডনি সি লার নাং কক মতে ডায়ালাইসিস পো মাংকে লাগে তুম কিডনি কে লারিং বা কিডনি আছি পি মাং আবে দের লো পর লাসি মেশিন পেনসি হালা কিডনি আ কাম মাং লি তুম মেশিন পেনসি আকেটের ওয়ার পি দু নাং পো লাসি হালা ওয়ার নাং কে ওয়ার কা পাংচেং তাং লো পোলো তাং দে কমানে গে ই রুই পেন বাতা হাইনি ক্লেম নাং কক মানে কি ই রুই লং বাতা গে থম দা ক্লেম নাং কক কমানে তুম গে এই রুই পেন এ ফং দা চক দে জো লাসন দা দো কক লাসি হালা বাংসো আং ডেং ko anmanan ka pa phi unji
1: kala
0: jo la si hala ka chire
1: ke pale le de di ma
0: ke pale le de ji ma la si hala da wai ke chu nei ji do ja do polo tang de map so that un food sita mane doctor atum pen arju pe me nang ji je la mang so da wai chu nang ji ma chu nang ne ma man ili tum long ke mane phu so hui hui pu mai pharmacy long dam lok da wai cho nam nam chom lage hala tum ke chini ne de ji pharmacy tum je la mang so da wai alang kidney phan effect jime effect phim ba lang kidney ge so do ma ve ma mane ge sore sur po e chonam dam lok ili tum long ke lage do piglo lage pharmacy long lage pain killer o pain killer ke chu sore sur bhana to bai ke chu ke lage ka rong to gan no hokta lage cha thang flu lo ke lage
1: asi la sona bang claim ki de sikil
0: claim ki de sikil
1: me piglo doctor ke hai aporlam do ko ko si pini la kidney ke so alam jira puthak chi hu chi puran denke pinna Wellington na enang ke aniwang si son sriya sai ke claim la pen ke kisu kelang kanwang ta chi bit me pinan bo sta me apor pe thek pen la da ke wang la pen ke radio kar ji bom ara ra tum phan la na ke me alam jir ke than thek posi na pan chu ropor peglo ta te pinil dum ka ching ki ka che than alam jir ke la Wellington na kardom

0: jutang harji mate tradition speak program labang sa jame ang denglong thong no be ga ya lamo puthak chi ho chi putpon chandra singh ro ex president kse kcs lapen long singh be folk artist moderator and production ajoy kumar bora to abang chinki chethan alam arjection la mang so jai mek la ke pini akaswani di pholong ke pachete pacheta ponchen a jai mek iklo to thang de arjection
1: pen ke thong nok bi afan jan tari chu inghon pik lasi thong nok bi asu along ser si ke pali pua lamar julong lasu apu thak nangli krosang ho nang thani thate
2: a hoklo উপেন দামিল তুমি যে থানল থং রক বে কসন বেঞ্চি জনতাপ রিচুয়ারি আলং গেলে রকমা সলম দামি তুমি থানল পেনলে রক পানাফি জানতা রিচো কাচুপিন খাতাতেং লা থং আমাকে ক্লেমকে দাম পি মে পিক আং ঠিক জট মানে ক্লেম পি লিং সাম লাসে কাচিনা তেং বলতে থং রে কুই চুপিক লাসে কবি কেলে আনু কেক দুলো আনু পাক সাইন হেম দা দুলো সাকা চো ডাঙা লং থু পান্ডা দো
1: হালো সহুটা সাইনি চো মা
2: সাইনি চলো আদে সাইনি মিথাং বনাই থাক সারলে কারবি তুমকে কারবি তুমা থেক সাইনি চো বনাই থেক হালা চুপি লহাই কুপনে মে থরপ লহাই পাংজি রহাই জি চোগে দিলি পাই তুম দরা সঞ্জি বনাই নাই বুজার বুজার নামে
1: হালো সহুট কে দি
2: নামে আমাসে লাসো কা চিং হন মাসো আং থেক কি বিজে ফান মো মোতা পুসে আসো লং কে সের কা পাল্লি লাসের কে পাল্লি হেন রিচিও কাছিং হন নাই লাংস আং থেক বিবাঙ্গে
1: লাসু থং বি আসু আলং মানে সের কে পাল্লি আসু আপু থাক লুন বারিম দই
3: দো লাকে
1: আং লুন খাইতে
4: বাং ইরু জানতা রানি আই থং কে মেসেন আবি দি পুরে চুকাং হন কম কালি থংকে দামনি আংনি চি মুহ তুরুচি ফুচি দানি তা থংল

0: serong thom halu sumen dang plang ta tum nok be bang ke thom ka ching hon sin men ta serong thom pura tum la chipu se koso bang pen tong serong thom ka nang plang ne la bang alamu be aka prek dulang e stala tum la sera korti bu si chipu lo tum ma thom
1: le ko pen ta sera korti bu chipu
0: la la la la sila tum kar bia tum apa nang phun ke ra ye phana bang la bang thom kai ta ka chi gi do
2: tela bang ke thom ma ri mane ri chu ma কেনে থং নবাগে রিচু গালি লহে
0: গালি হালে ভাইন রিচু গালি
2: জাবেরা তুমি
0: রিচু গালি লা তুমি
1: পথে আলং রিপেন কে প্লাঙাত
0: নকবে নকবে
1: আলং রিপেন কে প্লাঙা নকবে তার মানে লা সোহুদে লং রি লং রি লং রি আলং নকবে দুপি নন পুদাম নাং চিন থং হাবার চিন থং হাবার তা চুমাং তুম পেন রন হুতা চুমাং তুম তা নকবে বাং থ্রক দো নকবে বাং থ্রক মেন গলে পয়লো উ ক্রেপ উ বেব জারনাই কাদাই বুরা চুদা লা কে চুমাং নকবে নো দে কারবি নকবে বাং ফোরো তালা বাং ফং বং তালাং থানা তুম নক বিবাং এলা তুম বাং ফং তাং তাং চত নল গারবিয়ান নক বে কে চি বি বাসে কো ফান ক্রে বু সো ফান্তা আই তুম পো চ ইয়া প্রে থে পোলু রে সার পুকরু লাং সাং বং ফান তান নন লাং কাং ওয়াই নক বে তুম বাং সি কা কি ইয়া পো ন তুম লো লি চেট চেট চেট চেট লা সো তুম ফান বাং সি কুমাত মা নক বে সে তা আয়া কং লি চেট আকু গ ইয়া কং সি চি বাতে ম লা সে ইয়া কং চি বাতে সে লা জাও ইয়া কং কাং তাং নে তুম ফান সি লা তুম ফান সি আকু কে এ থেক আপাং দু হো ফেলাং পি পুদু আকু গে তাসে ফেলাং পি সে ফাং নি লা পুয়া ফাং পেন আপাং আদিম রাখ ইয়ে ফাং আদিম রাখ হেত পর বিয়ার এ রাখ পো আন লা কাং নি পেন মাত মা থুর পুর থুর পুর উন লা আন সে আকু গে মানে নক বিয়ে তুম আপান আয়া কং গেলা
0: পুন কাং ওয়াইল
2: আতে লা জাবের পেন আকু হলা কে নি
0: আমরি
2: আমরিয়া আনক বিয়ে আপান কুবি পসে থনো বিয়ে পাথি দিল
0: তলি থনো বিয়ে পাথি থেলে দম হে পাথি থে লা তুমি চিদান দি
2: চিদান দি বডি
0: চিদান দি লা তুমি নে লা বাং চিনি নে পাতি থে
2: চিনি নে বডি
1: সেটা আলু না লঙ্গন তা লাগে
0: আবে
1: থে
2: পিতি লা সপু থাক লুন দো মান নাং
1: লুন দো
0: মানে কালি থং লোক বে কে কার বিয়ে ফান কে মাদু মনা পাতি থে
1: পাতি থে
2: পাতি থে দে বডি
0: পাতি থে
2: তে লা সপু থাক লুন নাং লুন ই খাদে
1: গালি
2: জাবে লা বাঙ্গে থম আলুন হেদি
1: ও লা বাঙ্গে থম আলুন আমরি রং পি পলাং পুলুম মতি আঞ্জাবেরা পুলুম মতি লা সিহা লা সুতা লাসন আলুন কি দুক লাসন ইলি সো কারবি আং বং নক বে নাং ক্লাং বাং কি থম কাং তাং ইয়া বেরা পেন থং আমরি রং পি ক্লাং দুন দং বাং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরতা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দোপিগ্ল্যাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: রেডিও নাগার্জুন কাচিং হানারাত আদুন্থু লাগে লামজের আর্জুগলংজি পিনি লামা সোয়া জ্যাম্বেগাং ডেংলং সামি হনমুলি ক্রপি পেন কেঠান তোয়ার কেদাম কে বাঙলং কাছে পেজক নাংজি লামা সা পোথাক লামজের আর্জুসনা
3: আপ্রাংসি রেডিও কার্জু কে দো আনারারা ফানসেতা মে নিলি হিন পেন কার্ডম পাজে রেগলো পিনি নীলি তোবার পিয়া লং কে দাম কা চেরে নাংজি মতে রোড সেফটি আপুথাকি থান পঞ্জিয়া ফানসি চিসিক পনলো মোটর গাড়ি কে বেগ আতুম তোবার পিয়া লং কা চেরে নাংজিয়া রনাতাং পিনাং আন্দো লাসওয়াং বং পেন তোবার চেকক মতে দাম প্রোয়াল ট্রেফিক আরন কে ক্রয় মোটর কে বেগ কাপাংলে নাংজি লাপেন কাচিং কয় পেন কাচি পাচক নাংজি আফান কিনাং সট আসন আমুং কাচিং থাং নাংজি দোয়ান চিংথাং বেগ নাংজি লাপেন কে ক্রয় নাংজি আসন ক্রয় বেগ নাংজি লাসোয়াং বং পেন কাচিকু বা ফুটুপ মাতে হেলমেট সিট বেল্ট কাচিং থাং মোটর বেগ বোমা হুট আর কি মাতে কাংরি কাংক্রাং আবেদে নাংজি মোবাইল চিংকি কেডেট নাংজি লাপেন দাম প্রোয়ালং তার পাং থেক কি পি হাই হইলাংসি মোটর কে বেগ আতুম ক্রয় বেগ নাংজি আকেং পেন কেদাম আতুম সিতামে তোয়ার পিয়ালং কাপানং তাং আতোয়ার সো মতে ফুটপাত আলংসি দাম নাংজি মোটর কেবেক আতুমলে পুনন কেং পেন কেদাম আতুমলে পুনন কি সুই নাংজি পুয়াং দেং কি বিয়ালং সুই নাংজি আজু আপরা হুট পেরি কাচিং থাং চেচার ডাক মতে ক্লার ডাক আপে আরি সি চিংথাং নাংজি আথে আজো কাংতিং আপরা হুট মোটর আমি পেন কাপাং থেক জয় কে নাংজি মোটর কেবেক বমাহুত ইফি এপ্রাং এরেপ এরা এচেলাং পামে নাংজি মোটর হেজান কাচি পেক লাপেন দাম প্রোয়ালং মিঠাং কেদাম নাংজি তোয়ার চেপাং থেক জয় কে নাংজি রংসুপি পুলোতে দাম প্রোয়ালং আমে কে এয়ার লাপেন আমে কি লির কেতার দোজি আমে কে এয়ার দুটিক কে এলং আদিম সি পাসাং ওয়ের নাং পো লাপেন আমি কিলির নাং কে ক্লাং আনসি আরন আতেং পেন দাম নাং পো লাসি ট্রেফিক আতুম কাপিন চং আরন কে ক্রয় নাং জি দোয়ান ক্রয় বেগ

আদন্থালো নালে তোম আর্জলংজি লামার জানা মেলাকে হন্থে কেলো না তোমলাকে বিজয় লেখ থেরাপেন মিরমিলি রং পিপি আলো না নামতে নন মালাম আসামি ঋষু আটম নিমস পিমার আফান কচোপাচা লিরমে কায়াহত আফান সে কিপুদাম নন আলাম আসামি ততাংটেলা ভাষালন আর্জেক সিনা